নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নবরাত্রির তৃতীয় দিন, শুরু হয়ে গেছে দেবী পক্ষ, আর দেবী পক্ষের আজ তৃতীয় দিনে দেবী পূজিত হচ্ছেন চন্দ্রঘণ্টারূপে। আর এরকম করেই আমরা নটা দিন পার করে ফেলব, আমাদের এসে যাবে মহাসপ্তমী। আর মহাসপ্তমীর সকালে আমরা সবাই জানি নবপত্রিকার স্নান সারিয়ে, সুন্দর শাড়ি পরিয়ে, বিশেষ করে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে গণেশ ঠাকুরের পাশে যে প্রতিমা নির্মাণ করা হয়, প্রচলিত ভাষায় যাকে বলে কলাবু, আর সেই কলাবউয়ের যাকে শাড়ি পরানো হয়, যে কলাবউ আছেন তার মাঝখানে যে নবপত্রিকা দেওয়া হয়, সেই নবপত্রিকায় কিন্তু নটা গাছ থাকে, আর এই নটা গাছের পুজো করা হয়। আর এই পুজোতে দেবী মায়ের সঙ্গে কিন্তু আমরা প্রকৃতির পুজোও সেরে নেই। প্রকৃতি আমাদের জননী মা, যার থেকে আমরা বিভিন্ন রকমের উপাদান পাই আমাদের জীবন গঠনে। আমাদের জীবনে প্রকৃতির ভূমিকা সবচেয়ে বড়। আর এই প্রকৃতির পুজোতেই কিন্তু গাছটা বাদ দিলে চলে না। আর এই নবপত্রিকায় যে নটা গাছ থাকে, সেই নটা গাছ হলো কলা গাছ, কদলী বা রম্বা যাকে বলে, কচু গাছ, হরিদ্রা বা হলুদ গাছ, জয়ন্তী গাছ, বিল্ল মানে বেল গাছ, দাড়িম্ব ডালিম বা বেদানা যাকে বলে, অশোক গাছ, বান কচুর গাছ, ধান গাছ। এই যে কটা নটা গাছ আছে, এই নটা গাছের অনেক ঔষধি উপাদান, অনেক ঔষধি

0: গুণ আছে, আর এই গাছগুলো কিন্তু আমাদের জীবনের একটা অংশ। যদিও দেবী প্রতিমার বিভিন্ন রূপ এই গাছগুলোর মধ্যে আছে, আর যে কারণে কলাবউ বা সেই কলাবউয়ের পুজো করা হয়। তো শ্রোতা বন্ধু, আজ আমরা এ নিয়েই কথা বলবো, আমরা জানবো এই নবপত্রিকার নটা গাছে কী কী উপাদান আছে বা আমাদের জীবনে এগুলোর ভূমিকা কী, যার জন্য কি আমরা দুর্গা পূজার সময় এই নটা গাছের পুজো করে থাকি। আর নটা গাছের পুজো তো করব ঠিকই, এই গাছগুলো থেকে আমরা যে উপাদানগুলো পাই, যেগুলোতে আমাদের জীবনে অনেক কাজে অনেক ঔষধি গুণ আছে, সেগুলো জানবো আমি আপনাদের কাছ থেকে। তো দেখি আমাদের অনুষ্ঠানে আজ প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি। আর আসলে প্রথম প্রথম ফোনটা লেগে গেলে ভীষণ মানে
0: ভালো লাগে,
1: মনটা একদম ভরে যায়।
0: সেই
1: তো প্রথমে গ্রামে গানের কথাটাই বলে।
0: হ্যাঁ বলুন, অবশ্যই গানটা আগে জেনে নিলে আমাদের সুবিধা।
1: বিশেষ বিশেষ একটা দিন দিদি ভাই। সঙ্গীত জগতের কি বলবো একটা স্তম্ভ কিশোরদার আজকে মৃত্যুবার্ষিক। তো আমি প্রথমে সব সব শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করছি, আপনারা নিশ্চয়ই সবাই ভীষণ সঙ্গীত প্রিয় বলেই আপনারা ফোনের পেছনে এত সময় মানে সময় দিচ্ছেন, আর এত বড় শিল্পীর আজকে মৃত্যুবার্ষিকী, আপনারা যদি উনার গানের মাধ্যমে উনাকে যদি আপনারা শ্রদ্ধাঞ্জলি না জানান তাহলে কি শ্রোতা বন্ধু হলাম আমরা, তাই না?
0: ঠিক আছে, আপনার পছন্দটা বলুন।
1: সবাই উনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন,
0: আপনার পছন্দটা বলুন।
1: হ্যাঁ, বিখ্যাত একখানা অ্যালবাম 1982 তে রিলিজ হয়েছিল, অ্যালবামের নাম হচ্ছে আমার পূজার ফুল। আর সেই অ্যালবামের টাইটেল সংটি শুনিয়ে দেন,
0: আমার
1: পূজার ফুল। ঠিক আছে, আর এই গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় একজন গীতিকার মুকুল দত্ত, আর সুর দিয়ে সাজিয়েছেন সঙ্গীত জগতের একজন অলরাউন্ডার আমি বলবো, উনি নিজের কণ্ঠে গান গাওয়া, গান লেখা, সুর দেওয়া কোনো দিকেই উনি পেছনে নেই, কিন্তু হেমন্ত দা সুর দিয়ে সাজিয়ে।
0: ঠিক আছে,
1: আপনি একটা বিষয় রেখেছেন নবপত্রিকা যেটাও কলাবউ বলে থাকে, তো আসলে এই ব্যাপারে আমার একটু অভিজ্ঞতা কম রয়েছে।
0: না, সেই কলাবউয়ের যে গাছগুলো সেটা তো জানা বললাম, কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী, তো এগুলো তো আমাদের জীবনের প্রতিনিয়তই কাজে লাগছে, সেটাই জানতে চাইছিলাম যে সেই গাছগুলো থেকে আমরা কি ধরনের কি পেতে পারি বা আমাদের কি কাজে আসে।
1: যেমন বেল গাছ, বেল ষষ্ঠীতে কিন্তু আপনার জোড়া বেলের দরকার হয়, বেল ষষ্ঠীতে। আর আপনার রয়েছে হরিদ্রা মানে হলুদ গাছ, সেটারও প্রয়োজন হয় পুজোতে।
0: পুজো ছাড়াও কিন্তু আমাদের জীবনে এই গাছগুলো আমাদের জীবনে কি ভূমিকা রাখে সেটাই বলতে জানতে চাইছিলাম। পুজোতে তো আছে,
1: ওষুধেরও কাজ করে বা আমাদের রান্না বান্নাতেও সেটা ছাড়া হয় না,
0: মানে পুজোতে যা লাগে সেটা আমাদের সত্যিকার অর্থে আমাদের জীবনেরই একটা অঙ্গ।
1: একদম।
0: তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: আপনাকে নিয়ে শুনবো, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
0: অবশ্যই ভালো থাকবেন, আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার।

0: পলিটিন বৃষ্টি ঋতুর লাগি
1: আচ্ছা
0: বা গরু ছাগল ডুবতে না করি
1: আচ্ছা
0: পলিটিন ব্যবহার করতো।
1: আর এমনি এটা একটু টিলা মতো মানে জল তো থাকতো পারতো না খাটালে
0: না না না
1: বয়স আজকের দিনে কেমন হইব?
0: 12-15 দিন হইছে।
1: আচ্ছা, তো কতদিনের চারাটাই না মূল ক্ষেত রোপণ করবা?
0: আমরা তো লাগাই আপনার মনে করেন 20-30 দিন মাসের ভিতরে আমরা রোপণ শুরু করে দিব।
1: আচ্ছা, এর বেশি না, এর বেশি বড় করতে
0: না? না না, এর বেশি বড় হইলে তো ডেট বার হইত।
1: আচ্ছা,
0: কারণ এটার ফলনও হইল আপনার 2 মাস বড় জাতর, এটা 90 দিন লাগে।
1: আচ্ছা,
0: আর একটা কম দিনে
1: আয়,
0: কিতাবা নামটা বলে গেছি।
1: আচ্ছা,
0: কম দিনে আয় দেখো,
1: এই যে আপনার জাত বেঁধে বেঁধে যে আমরা লাগাই, আমরা আগান ফসল ফাওয়ার লাগি তো লাগাই, কিন্তু এটা যে লাগাইমো এটা যেহেতু 2 মাসে আই যায়,
0: 2 মাসে আয় একটা, আর একটা আয় 3 মাস,
1: এটার মধ্যে তো খাটনিও ওরকম দেওয়া লাগবো।
0: রোয়া থাকি যেমনি শুরু হইলো আর কি, আর মানে আপনি রেস্ট নিতে পারতাম না, ডেইলি তার উপরে মানে শ্রম করতে লাগবো।
1: তো তখন জমিতে আপনারা কিরকম ভাবে তার যত্ন খাতির করুন, বা কিতা সার দিবা, বা লাগানির আগে কিতা কিতা দিবা, বা পরবর্তী 2 মাসের মধ্যে আর সার দিবানি?
0: সার বলতে আমরা তো বিশেষ করে এখন রাসায়নিক সার প্রয়োগ করি আর ব্লকে গেলে এখন তো আমরা ওটাও ব্যবহার করি আর বাড়িতে যেটা আছে গোবর এটা যেগুলো আছে ওটাও প্রয়োগ করি আর তার বাদে ওই যে কোল, তার বাদে আর একটা কিতা বার হয়েছে মূর্খর বিট, এটাও প্রয়োজন করি আর মানে আর সার এভরিথিং আর কোনটা বাদ নাই, সবটাও আমরা মানে ব্যবহার করি।
1: তো এটা যে 2 মাসের মধ্যে যে ফাইবার, 2 মাসের মধ্যে একটা তো হইলা যে সারা বিশ্রাত আপনার রোগ পোকা থাকে, সারা বিশ্রার কথা হইলা যে দশা রোগ যেটা, আর মূল জমি যখন লাগাই নাই না তখনও কি তার রোগ পোকার আক্রমণ হইতে পারেনি?
0: না না, যেটা নষ্ট হয়ে যায় এটা তো আমরা ফালাই দিই, এটা তো রোয়া যাইতো না, আর এর মধ্যে থাকে না নি অনেকটা ভালো ভালো যেটা নিটাই আমরা ব্যবহার করব,
1: আইডা লাগাইবা।
0: আর যখন নষ্ট হয়ে যাব তখন তো আবার আনতে লাগবো কিনিয়া, আবার কিনিয়া নিয়ে আবার ওভার রাইটিং করতে লাগবো, আর জায়গা তো সম্পূর্ণ করতে লাগবো।
1: আলাদা করা লাগে বা
0: খন্ড খন্ড করি,
1: এটা কি একসাথে করিলে
0: না? না না, তা দাফে দাফে একসাথে সবটি আইলে তো তোমার জন্য রুইতে অসুবিধা হয়, এর জন্য আমরা মানে দাফে দাফে করি।
1: আচ্ছা, তো এই যে মানে একটার পরে একটা একটার পরে একটা, নাইলে তো গাছ বড় হয়ে যাব, গিয়া
0: বড় হয়ে যাব,
1: আইনা লাগাইয়া কোনো লাভ হইতো না। তো এটা ছাড়া আপনি কইছেন যেমন লাই, লাই লাগাইছেন বা আরেকটা কিতা কইছেন?
0: লাই বর্তমানে চলে লাগানি,
1: লাগানি
0: কিছু লাগাইছি আরো লাগাই আরো।
1: তো লাই এর লিগা কিতা এখন তো বৃষ্টি রই গেছে আমরা, তা আপনি যে লাই লাগাইতেছেন এটার উপরে কিতা ভিট করা আসেনি?
0: ভিট আছে,
1: উপরে সাল আসেনি,
0: যেন সারা করছি ইন্য সালা আছে, আর যেন মানে একটা একটা করে রই, এখানে আমরা কলার ডাগু দিয়া মানে বৃষ্টির রুদ্রতা কি বাসার জন্য অন্তত ওকে 7 দিন এটা রুইতে লাগে, যে কলার বেগু যেটা ওটা খাটি আমরা ছায়া দিই আর এক সপ্তাহ বাদে গাছ যখন দিতে হয়ে যাবো তখন এটা আমরা সরাই দিই।
1: আচ্ছা, তো এই যে আপনার লাই যেটা হয়েছে, লাই তো আপনার কিছু লাগাইলিছেন অলরেডি নানি, কতদিন হইব লাইয়ের বয়স?
0: ধরেন 1 মাস,
1: 1 মাস হয়ে গেছে, গিয়া
0: 1 মাস হয়ে গেছে,
1: ওখানে কি
0: সারা থাকি 1 মাস হয়েছে।
1: আচ্ছা, আর শাক পাতার লিগা আপনি কবে নাগাদ তুলতে পারেন?
0: আর তখন লাগাইব আপনার ওই যে,
1: না না লাই তো আপনি যে লাগাইছেন এটা তো নিশ্চয়ই শাকের লিগাও বিক্রি করবা,
0: শাক
1: শাক তো শাকের লিগে বিক্রি করলে কতদিন বাদে আপনি এটা উঠাইতে পারবা আর কি?
0: ধরেন মাসের ভিতরে বার হয়ে যাব, ধরেন রোয়াতাকি আপনার 1.5 মাস বা 1 মাসের ভিতরে বার হয়ে যায়
1: বাজারজাত করে নিবা। আচ্ছা।

0: চার থেকে ওই তো আপনি বড় পাতাও রাখবা নানি, এটা কিরকম ভাবে রাখেন?
1: আমরা তো সবু বিক্রি করি লাগে, আমরা তো
0: না সব কিটা শাকের লিগা বিক্রি করি না।
1: হয় হয় শাক
0: মানে বড় গাছ আর করি না,
1: না বড় বড় এটা তো দাফে দাফে খাটি খাটি না,
0: ওটাই কইরাম যে আপনি যে
1: এর বাদে এটা ফুল দিব আগাতা কি ওই ফুলটা আমরা পরে মানে পিছল লাগি রাখি, মনে করেন 10 জুড়ি বা 15 জুড়ি রাখিলাম আর বাদ বাকি খাটিয়া যখন তার বয়স হয়ে যাব যখন এটা মানে শেষ হয়ে গেল তখন এটা গুড়া খাটিয়া আমরা মানে ভেন্ডি লাগাই দিই অন্য সবজি,
0: বুঝছি
1: এটা তখন শেষ হয়ে গেল।
0: আমি ওখতেই কইরাম যে আপনি যেহেতু ইয়টা করছ হই নই লাইটা যেহেতু শাকের লিগা বিক্রি করবা
1: লাইট
0: মধ্যে আবার কোন সার বা কিছু দিবানি?
1: না সার দিতে লাগবো, গাছ যখন কমজোরি হয়ে যাবো তখন সার ব্যবহার করতে লাগবো, কুল সার দিয়া গাছ উড় বাঁচিয়া এভরিথিং মোটামুটি খাস তোমার করতে লাগবো,
0: সবসময় করা লাগবো। লাইয়ের মধ্যে রোগ ফুকার আক্রমণ আসেনি?
1: হ্যাঁ আছে আছে, সব সবজিতে আছে।
0: তো এটা কি তা আপনার যখন মানে এটা গাছের গুড়া খাটি দেয় না পাতা খায় ফুকটা?
1: এটা পাতা গুড়া দরিয়া এভরিথিং মানে সব তারা কিচ্ছু বাকি রাখে না, এটা রেখো ইয় গুলা ফুক বা ছাই ফুক কয় ছোট ছোট ফুক দিয়ে ওই যে শান্তিরা ফুকের মতো ছোট ছোট
0: এইরকম,
1: এটা এর জন্য আমরা মানে মেডিসিন ব্যবহার করি।
0: তখন যে মেডিসিনটা দেন এটা দিনে সকালে দিবানি না কোন সময় ব্যবহার করুন ওষুধটা?
1: আমরা সকাল দিকেও ব্যবহার করি, সকালে কেউ কেউ বিকালেও ব্যবহার করে, বিকালে আমরা অনেক সময় বাজারও যাই কি গতিকে আমরা সকালে ব্যবহার করি, যারা বাজারও যায় না এরা মানে বিকাল দিকেও করে।
0: তো এটার যে জলের সঙ্গে যে পরিমাণটা ওষুধের কতটুক জল আর কতটুক আপনার ওষুধ থাকে?
1: এটা তো আপনার মেশিনও আমরা 16 লিটার,
0: আচ্ছা
1: তারা মা হইল 16 লিটারের মাঝে আমরা মানে ঘরের তারা খাইয়া দিব কোনটা কত ML ব্যবহার করতে লাগবো,
0: আচ্ছা
1: ঔষধের ইয়ে বুঝিয়া টেম্পার বুঝিয়া যে ঔষধের টেম্পার বেশি তারা কইব কমাইয়া দেওয়ার লাগে যখন 5 ML, আর যার টেম্পার কম এরা কইব 10 ML 15 ML, এটা মানে ঔষধের পাওয়ার অনুযায়ী
0: বুঝছি,
1: যেটার পাওয়ার বেশি এটার মাত্রা কম আর যেটার পাওয়ার কম এটার মাত্রা বাড়াইয়া দিতে লাগে।
0: সুন্দর ফলন হয় কিন্তু
1: কিনতে লাগে না তো ওটা থেকে
0: লাইটা
1: আর কপি কিনতে লাগে
0: না, কপি তো আর আপনার ওই তো নাই, ফুলকপি তো আপনি কাটিয়া বিক্রি করে দিরা, এটার ক্ষেত্রে ওই তো না, বাঁধাকপির ক্ষেত্রেও বীজ ওই তো না, কারণ এটা আলাদা করে আনতে লাগবো কিনিয়া এগুলোর থেকে। আর এছাড়া আপনি যেটা কইছেন ডাটা, ডাটাও লাগাইনি, ফুলকপি ফুলকপি লাগাইলা
1: আর ওই তো অল ফুল আর ওই যে বাঁধাকপি যেটা হয় এই তিনটাত লাগাই, বাঁধাকপির মাঝে দুই জাত আছে, একটা হলো শর্ট বান্ধা ছোট ছোট হয় মতো না বেলোর মতো, আর একটা আছে রিয়াল বড়, এটা বহুত বড় হয়, এটা প্রায় 2.5-3 কেজি পর্যন্ত হয়।
0: তা আপনি কোনটা লাগাইবা?
1: আমি দুইটাও লাগাই আর
0: দুইটাই লাগাইবা, বাজারে তো দুইটা চাই,
1: এটা এটা 2 মাসে আয় আর রিয়াল বেল যেটা এটা 3 মাস লাগে।
0: তা আপনি দুইটা কেন লাগাইতাছেন?
1: দুইটা লাগাইলাম কারণ অল্প দিনে যেটা হয় এটা লাগাইলাম, আর যেটা বছর বছর আমরা মানে দুইটা ব্যবহার করি,
0: আর বাজারে তো দুইটা চাহিদাই আছে, খালি যে ছোটটাই সবে নিব এমন কোন কথা নাই,
1: ছোট বড় সবটাই লাগে, আর ফুলকপিও দুই জাত,
0: আচ্ছা
1: চিনেন একটা আছে কম দিনে আয় আর একটা বেশি দিনে আয়।

0: ফিরত আচ্ছা আর আপনার আগে করতে লাগে।
1: আমরা তো বান্দা ফুল ছাড়া ওই গেছি, মনে করেন 10-15 দিনের ভিতরে আমরা ইয়ত লাগাই দিন মাঠও
0: বৃষ্টি
1: দেয় জল জমিয়া এটাই সেমা লাগে যায়।
0: তো বান্ধাকপি তো বৃষ্টি ফলে অসুবিধা হইব না, না পয়লা দিকে অসুবিধা হয় না,
1: বেশি বৃষ্টি হইলে অসুবিধা হইব,
0: মানে পয়লা দিকে কোনো অসুবিধা হইত না?
1: না না না, গাছটা যখন বড় হয়ে যাব তখন মানে চারি লিপো হাসুতে থাকতে একটু অসুবিধা হই, এজন্য আমরা মানে নালার ড্রেন করতে লাগে।
0: এই যে বান্ধাকপি যেটা আপনি কইলা, রিয়েল বল যেটা কইলা বা আরেকটা যেটা জাত কইলা, দুইটা জাত যে কইলা, দুইটা জাতই তো হাইব্রিডের, হাইব্রিডের সারা। তো এটার ক্ষেত্রে আপনার রোগ পোকার আক্রমণ কিরকম হয়?
1: হাইব্রিডই লটা যে রিয়েল বল যেটা ওটা হাইব্রিড, আর ওলকপি যেটা এটা সেলেঞ্জার, যেটা সেলেঞ্জার এটা হলো হাইব্রিড, আর আরেকটা আছে উইনার, এটা ছোট ছোট ধরে সফরির মতো বা সর্ডিমন মতো আর বড় হয় না। আর ইয়ো যেটা সেলেঞ্জার যেটা এটা বহুত বড় হয়, এটা প্রায় 1.5 কেজি বড় মতো হয়, এটা ওই জন্য বড় মাথু বন যে বা দাম্বুরা ওই রকম হয়ে যায়, এটা রাখা চ্যালেঞ্জার ওলকপি।
0: উলকপির এমনি কতদিনের মধ্যে আপনার ইয়ে হয় বাজারজাত করা যায়?
1: আড়াই থেকে তিন মাস
0: সবটি ফলন হই, মানে ম্যাক্সিমাম ফলন হই আপনার আড়াই থেকে তিন মাস,
1: লাস্ট সীমা তিন মাস, আর নাইলে দুই মাস থেকে মানে বিক্রি শুরু হয়ে যায়। যেমন আজকে আপনি কাটা শুরু করলাম, মনে করেন 15 দিন বাজার করলে ঢুকা খালি, ডেইলি বাজার করতে হইবা।
0: আর এটা কি আপনি কোন বাজারে বাজার যাত করেন?
1: আমরা তো মেন বাজার হইলো ধর্মনগর।
0: আমরা 50-60 টাকা বিকে পাইকারি,
1: এর বাইরে তো মানে দাম আস্তে আস্তে কমিয়ে আয়, তখন তো মনে করেন 40-50 টাকা ইয়া একরকম একদম দরিতে বেশ কতদিন থাকে, এর বাদে তো আরো কমে যায়, এর বাইরে তো 15-20 টাকা যা তা হয়ে যায় বাজার।
0: তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
2: আগামী 14 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা, দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32-33 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 95% এবং 50% থাকতে পারে। রাজ্যের প্রায় প্রত্যেক জেলাত ইতস্তত বৃষ্টিপাতের ঘটনা লক্ষ্য করা যায়, মানে হালকা বৃষ্টি হইতে পারে। বৃষ্টি চলাকালীন সময়ে কৃষকদের সব ধরনের কীটনাশক ও সার প্রয়োগ এবং ফসল সংগ্রহের কাজ স্থগিত রাখা প্রয়োজন। বৃষ্টিতে যাতে জমিতে জল জমিয়া না থাকে এর লাগিয়া উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা রাখতে লাগব। আবহাওয়া পরিষ্কার হওয়ার সুযোগ কাজে লাগাইয়া রবি শস্যের লাগিয়া জমি প্রস্তুত করতে হইব এবং সংগ্রহ করা ফসল শুকাইয়া নেওয়া লাগব। বজ্রপাতের সময় গবাদি পশুরে নিরাপদ দূরত্বে রাখতে লাগব, তাদের ঘরের ভিতর রাখা তখন দরকার। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় পশুর থাকার জায়গা পরিষ্কার এবং শুষ্ক রাখা প্রয়োজন। দেরিতে লাগানি আমন ধানে 2-5 সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। অতিরিক্ত বা প্রয়োজনের তুলনায় কম জল ধানের পাশকাটি তৈরির প্রতিকূল পরি

পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পাশ কাটি গজানোর সক্রিয় পর্যায়ে নাইট্রোজেন সার হিসাবে জমির প্রয়োজন অনুযায়ী ইউরিয়া সার প্রয়োগ করা যাইতে পারে। জমির আগাছা নিয়ন্ত্রণ রাখতে লাগব, কারণ পাশ কাটি বেরোবার সময় জমির আগাছা ধানের সাথে তীব্রভাবে পুষ্টি লাগিয়া প্রতিযোগিতা করব। যারা কলা চাষ করছেন, কলা গাছের 3 এবং 5 মাসের মাথায় অনুখাদ্যের যোগান দেওয়া আবশ্যক। বাজারে পাওয়া যায় এমন যে কোনো অনুখাদ্য যাতে শতকরা 0.1% জিঙ্ক, 0.1% ম্যাঙ্গানিজ এবং 0.005 গ্রাম বোরন কলা গাছের নিচে গোড়া তাকিয়া 40 থেকে 50 সেন্টিমিটার দূরে প্রয়োগ করা প্রয়োজন। সার প্রয়োগের পর গোড়ার মাটি ভিজিয়ে দেওয়া লাগব। কলার জমিতে জল জমা এড়ানির লাগিয়া আগাছা পরিষ্কার রাখতে লাগব। রোগাক্রান্ত গাছ উপড়াইয়া নষ্ট করিয়া দেওয়া দরকার। এই সময়ে মাছ চাষি যারা আছেন তারার লাগিয়া বার্তা হইল গিয়া পুকুরে যথেষ্ট পরিমাণে সবুজ খাদ্য তৈরি হয়ে গেলে গিয়া পরিমিত পরিমাণে আলাদা খাদ্যের ব্যবস্থা করতে হইব। যেসব মাছ চাষি ইতিমধ্যে পুকুরে পোনা ছাড়ি দিয়েছেন তারা জলের অম্লতা নির্ণয় করিয়া প্রয়োজন অনুসারে যদি অম্লতা 6.5-এর নিচে যায় গিয়া হেক্টর প্রতি 50 কেজি চুন প্রয়োগ করতে হইব। পুকুরে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য দেওয়া যাইত না, মেঘলা আবহাওয়ায় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমাই দিয়ে এদিকেও খেয়াল রাখা প্রয়োজন। সামনেই পূজা, সুতরাং আপনারা সবাই পূজার আনন্দে মাতিয়া উঠবা, এটাই আমরা চাই। সবাই যাতে সুস্থ থাকি তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা প্রয়োজন। রাত্রেবেলা অবশ্যই মশারি টাঙ্গাইয়া ঘুমাইবা, মশার কামড়ে যাতে ম্যালেরিয়া রোগের সৃষ্টি না হয় এদিকে খেয়াল রাখবা। হঠাৎ করিয়া জ্বর আইলে পরে এমনি এমনি আপনারা ওষুধ খাইবা না, চিকিৎসকের পরামর্শ নিবা। বাড়ির ছোট যারা আছে তারারে অভ্যাস করাইবা হাত ভালোভাবে দুইয়া যেন যে কোনো রকমের খাদ্য গ্রহণ করে। বাইরের কোনো খাবার আনিয়া আপনারা যদি দেন, ধরেন ফল খাটিয়া ফল আনিয়া দিছেন, ফলটা ভালোভাবে ধুইয়া পরিষ্কার করিয়া আপনারা দিবা। কাটা ফল বেশিক্ষণ রাখবা না, তাতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা। যেখানে সেখানে আপনারা আবর্জনা ফালাইয়া রাখবা না, যেখানে সেখানে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ স্তূপীকৃত করিয়া রাখবা না। সবথেকিয়া ভালো হইল গিয়া বাজারে যাওয়ার সময় একটা ব্যাগ লইয়া যাওয়া আর একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ চিরতরে ছাড়িয়া দেওয়া। তাতে করিয়া পরিবেশ ভালো থাকব এবং আমরা সবাই সুস্থ থাকবো।

0: এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন। আকাশবাণী কৈলা শহর, এখন কিষাণ বাণী শুনবেন।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: কিষাণবাণীতে সকল কৃষক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। ডাল শস্যে কীটশত্রু নিয়ন্ত্রণ, এ প্রসঙ্গে আজকে আমরা আলোচনা শুনব। আমাদের সঙ্গে আজ রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নপেন্দ্র নায়ার। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: ডাল শস্যে কীটশত্রু নিয়ন্ত্রণ, আমরা কীটশত্রু নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা রীতিমতো করে থাকি এবং প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা শস্য নিয়েই আমরা করে থাকি, তো এর মধ্যে ডাল শস্য নিয়ে আলাদা করে কেন?
2: ডাল হচ্ছে একটা খুবই অর্থকরী এবং স্বাস্থ্যকরী আমাদের ফসল, ঠিক আছে? তো ডালের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্যকর। আর অর্থকরী কেন? ডালের দাম আমরা জানি মিনিমাম 100-120 টাকা করে কিলো, ঠিক আছে? তো এখন ডাল যখন আমরা জমিতে চাষ করছি, কৃষক ভাইরা যখন চাষ করছে, তখন এই গাছের মধ্যে বেশ কিছু পোকার আক্রমণ এমন মারাত্মক হয় যেখানে ফসলের উৎপাদনটা অনেকটাই কমে যায়।
1: আচ্ছা।
2: এবং এই পোকাগুলোকে নিয়ন্ত্রণের জন্য কৃষক ভাইরা কিন্তু রাসায়নিক কীটনাশকও ব্যবহার করে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের যে স্বাস্থ্যহানির যে বিষয়টা এবং পরিবেশের যে দূষণ যে বিষয়গুলো থাকছে, আর তার সাথে হচ্ছে ডালটা, ডাল শস্যটা হারভেস্ট করার পরে, ফসল উৎপাদনের পরে যখন সেটাকে স্টোর করে রাখা হচ্ছে, তার মধ্যেও একটা পোকার আক্রমণ হয়। হ্যাঁ। তো যার ফলে কি হয়, এই অনেক দোকানদাররা এর মধ্যে বেশ কিছু হচ্ছে কেমিক্যাল রাসায়নিক কীটনাশক দিয়ে থাকে, আর যদি সেটা না করা হয় সেক্ষেত্রে পুরো ডালটাই নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা।
2: তো সেই দিক থেকে দেখতে গেলে যে ডাল শস্যটা এমনই একটা শস্য যেখানে কীট শত্রুটা একটা প্রধান যে সমস্যা সেই হিসাবে গণ্য করা যেতে পারে।
1: আচ্ছা, অনেক ধরনের ডাল রয়েছে আমাদের, তুর ডাল বলুন, মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল, হ্যাঁ, তারপরে চানা ডাল, অনেক রকমের ডাল রয়েছে। তার মধ্যে মসুর ডালটাই সবচেয়ে একটু কমে পাওয়া যায়, এখনও 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো এই সবগুলো ডালের ক্ষেত্রে কি একই রকম নিয়ম প্রযোজ্য?
2: ডাল হচ্ছে ধরুন সিম্বি গোত্রীয় ফসল, তো সিম্বি গোত্রীয় ফসলের মধ্যে যে পোকার আনাগোনা হয়, যে পোকাগুলো মুখ্য কীটশত্রু, সেগুলো কিন্তু প্রায় মোটামুটি সমান। সে তার মধ্যেও দেখা যাচ্ছে যে বেশ কিছু ডালের মধ্যে বেশ কিছু কীটশত্রু

0: হ্যাঁ, ক্ষতি করছে। যেরকম হচ্ছে, যদি আমরা যে অড়হর ডাল, অড়হর ডালটা যদি দেখে থাকি, তো অড়হর ডালের মধ্যে যে গাছগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কীটশত্রুর আক্রমণ হয়ে থাকে।
1: আচ্ছা, হ্যাঁ
0: হ্যাঁ,
1: অড়হরের মধ্যে সাদা সাদা।
0: হ্যাঁ, এবং বিউলির ডাল আর হচ্ছে আপনার মুগ ডাল, হ্যাঁ, এর মধ্যে কিছু, মানে ফিল্ডের কথা বলছি, জমিতে, হ্যাঁ, এর মধ্যে একটু কম, আর ছোলার মধ্যে আর একটু কম।
1: কীটশত্রু নিয়ন্ত্রণ নিয়ে আজকে আমরা কথা বলছি। কীটশত্রুর আক্রমণ যাতে না হয় সেক্ষেত্রে যেটা বলা হয় না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা প্রিভেন্ট করব কিভাবে?
0: দেখুন, কীটশত্রুটাকে আমরা ওই অর্থে প্রিভেন্ট করতে পারি না। আমরা একভাবে প্রিভেন্ট করতে পারি যদি আমরা কোনো রেজিস্ট্যান্ট ভ্যারাইটি পেয়ে যাই, ঠিক আছে। কারণ অনেক হচ্ছে ভ্যারাইটি বিভিন্ন ডালের থাকে, তার মধ্যে যে ভ্যারাইটিগুলো রেজিস্ট্যান্ট সেটাকে যদি আমরা চাষ করি সেখানে কোনো পোকামাকড়ই হবে না। এবারে যদি আমরা কোনো রেজিস্ট্যান্ট ভ্যারাইটি না পাই, আমাদের কাছে না থাকে, তখন কিন্তু এইখানে পোকামাকড়ের আক্রমণ হবেই, ঠিক আছে। একটা এই যেটাকে অ্যাফিড বা জাপ পোকা বলে, কালো রঙের অ্যাফিড, এটা কিন্তু মারাত্মক একটা শত্রু, এবং ডাল শস্য চাষ করলে কিন্তু এটার আক্রমণ হয়। ফুল থেকে ফল আসে, তার মধ্যে বেশ কিছু পোকা রয়েছে যারা এই ফলটাকে ছিদ্র করে, ছিদ্র করে ভিতরের যে বীজ বা ডালটাকে তারা খেয়ে ফেলে। সুতরাং এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তো কৃষক ভাইরা বিভিন্ন কেমিক্যাল পেস্টিসাইডস ব্যবহার করে থাকেন। তার সাথে পাশাপাশি দেখা যায় যে যেই পোকাগুলোর কথা আমি বললাম, এগুলো বাদ দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে পোকা ডালের মধ্যে এসে বসে থাকে। তো কৃষক ভাইরা এই পোকাগুলোকে দেখেও কনফিউজড হয়ে যায়, যে পোকাগুলো আসলে তারা ডালের ক্ষতি করছে না, তারা হয়তো আমাদের মিত্র কীট, তারা হয়তো এই যে শত্রু কীটগুলোকে খেয়ে ফেলছে। আর বেশ কিছু পোকামাকড় রয়েছে যারা নিউট্রাল, তারা শত্রুও না মিত্রও না, তারা এসছে ঘুরতে, তারা এসে বসে আছে পাতার মধ্যে, কিন্তু কৃষক ভাইরা এই পোকাগুলোকে দেখে কনফিউজড হয়ে গিয়ে কিন্তু রাসায়নিক ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে খুঁজে বার করতে হবে কোন কোন পোকা গুলো হচ্ছে আসলে ক্ষতি করছে, এবং তাদের নিয়ন্ত্রণেরই ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো এই যে আমি বললাম যে প্রথমে হচ্ছে জাপ পোকা, এটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক, আর এরপরে হচ্ছে যখন ফল এলো, ফল ছিদ্রকারী পোকা, এরা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক। তো এইগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু জৈব কীটনাশক রয়েছে।
1: আর এইগুলোকে চিহ্নিত করার জন্যে কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে। ওই অ্যাপগুলোতে জাস্ট ছবিটা তুলে পাঠিয়ে দিলেই সঙ্গে সঙ্গে রিপ্লাই আসছে, এটা কী ধরনের রোগ বা এটা কোন ধরনের পোকা,
0: এবং
1: এই পাতার মধ্যে কী রোগ হয়েছে
0: এবং তার কন্ট্রোল কি হবে, সেটাও চলে আসছে, ঠিক আছে। NPS, হ্যাঁ, ন্যাশনাল পেস্ট সার্ভিলেন্স স্কিম বলে একটা অ্যাপ রয়েছে, NPSS, এটা মোবাইল বেসড। তো এটা ডাউনলোড করে কৃষক ভাইরা এই পোকাগুলোকে চিনে নিতে পারেন।
1: কৃষক বন্ধুরা, তাহলে এই যে অ্যাপটা বললেন, NPSS, আপনি
0: ন্যাশনাল পেস্ট সার্ভিলেন্স
1: গিয়ে একটু সার্চ করবেন আপনার প্লে স্টোরে, এবং সেখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের মাধ্যমে যে ছবিটা আপনি তুলবেন সেটা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এটার সম্পর্কে বিস্তারিত চলে আসবে, এটা কী ধরনের পোকা, কী ধরনের ক্ষতি করে, সব কিছু চলে আসবে। তো এটা বাংলা ভাষায় কি আসবে?
0: বাংলা ভাষায় এখনও শুরু হয়নি মনে হয়, তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।
1: আচ্ছা, যদি কৃষক বন্ধু আপনি না বুঝে থাকেন ইংরেজিটা, তাহলে পার্শ্ববর্তী যারা রয়েছে একটু বোঝেন তাদের কাছে নিশ্চয়ই,
0: বা বাড়িতে যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে তারাও এটা দেখে বলে দিতে পারে।
1: আজকাল এগুলোকে ট্রান্সলেট করাও খুব সহজ, আপনি এখান থেকে কপি করে নিয়ে যে কোনো একটা অন্য সাইট যেগুলো রয়েছে আপনার ট্রান্সলেট করে দেয়, ওখানটায় গিয়ে একটু পেস্ট করে দিন, অটোমেটিক বাংলাতে চলে আসবে। তো এরপর কী বলবেন?
0: তো এইবারে আমি যেটা বললাম যে এই কীটশত্রুগুলো যেহেতু বেশি ক্ষতি করছে, তো আমাদের জমির মধ্যে এদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে কারা অ্যাকচুয়ালি ক্ষতি করছে, এবং তাদের নিয়ন্ত্রণের জন্য আমাদের জৈব পদ্ধতিটা ব্যবহার করতে হবে। জৈব পদ্ধতির মধ্যে বেশ কিছু হচ্ছে আমাদের জৈব কীটনাশক রয়েছে, যেরকম হচ্ছে ব্যাসিলাস সুরিঞ্জিয়েন্সিস। এই ব্যাসিলাস সুরিঞ্জিয়েন্সিস একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, যে ওই আমাদের শত্রু পোকাগুলোকে মেরে ফেলে। তো এগুলোর মার্কেটের মধ্যে এগুলো ফর্মুলেশনগুলো পাওয়া যায়, এবং এগুলোকে কিনে ব্যবহার করা যেতে পারে ফল ছিদ্রকারী পোকার জন্য। আরও বেশ কিছু আপনার ছত্রাক জাতীয় রয়েছে, জৈব কীটনাশক রয়েছে, যেগুলো মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল, যেরকম হচ্ছে ল্যাকেনিসিলিয়াম ফুজিস্পোরাম, ল্যাকেনিসিলিয়াম ল্যাকানি, ঠিক আছে। তো এইগুলো স্প্রে করলে যে জাপ পোকা, যেটা এই জাপ পোকাটাকে কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর যেটা হচ্ছে আমাদের হারভেস্টের পরে, ফসল তোলার পরে, যেটা আমি বললাম যে একটা ছোট্ট একটা কেড়ি পোকার মতন গোল গোল পোকা এই ডালের মধ্যে ছিদ্র করে তারা খেয়ে ফেলে, সেক্ষেত্রে আমরা ডালটাকে যদি ভেঙে রাখি, যেটা আমরা বীজ হিসাবে লাগাবো না, আমরা শুধু খাদ্য হিসাবে গ্রহণ করব, এই ডালটাকে যদি ভেঙে রাখি, কারণ আমরা জানি গোটা ডালকে ভাঙলে দুটো পার্ট হয়ে যায়, তো এরকম ভেঙে রাখলে পরে কি হয়, এই পোকাটার আক্রমণটা হয় না। আর যদি আমরা গোটা বীজ হিসাবে রাখতে চাই, যেটা আমরা পরে

0: খেতেও পারি বা আমরা জমিতে লাগাবো, সেক্ষেত্রে আমরা যেগুলো ভোজ্য তেল রয়েছে, যেরকম ধরেন নারকেল তেল, সয়াবিন তেল, ঠিক আছে, বাদাম তেল, এই রকম সামান্য একটু তেল যদি এই ডালের সাথে মিশিয়ে আমরা রেখে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পোকার আক্রমণ থেকে 100% আমরা নিষ্কৃতি পেতে পারি।
1: সংরক্ষণের ক্ষেত্রে,
0: সংরক্ষণের ক্ষেত্রে
1: তেল তেল কতটুকু, মানে কত কেজিতে কত তেল দিই?
0: মোটামুটি ধরুন 1 কেজি ডালের ক্ষেত্রে 2 ml 3 ml তেল দিলেই হয়ে যাবে।
1: এটা ভালো করে
0: মিশিয়ে,
1: আচ্ছা, ভালো করে মিশিয়ে তারপর এটাকে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এছাড়া যদি অনেক পরিমাণে কেউ সংরক্ষণ করতে চায় তাহলে?
0: হ্যাঁ, সেক্ষেত্রে ওই তেলটা মিশিয়ে যদি রাখে, বা যেটা বললাম যে যদি চাষ না করার, মানে পরবর্তী বছরে বীজ না লাগিয়ে যদি খাবার জন্য সেটা রাখা হয়, তাহলে ডালটাকে একটু ভেঙে রাখতে হবে। হ্যাঁ, দুটো পার্ট করে রাখলে পরে কী হবে, এই পোকার আক্রমণটা হবে না। আর তার সাথে হচ্ছে যেগুলো ইনসেক্ট প্রুফ যে স্টোরেজ যেগুলো রয়েছে, হ্যাঁ, স্টোরেজ স্ট্রাকচার, হ্যাঁ, এয়ার টাইট কন্ডিশন, এখানে যদি রাখা যায় সেখানে আক্রমণটা হয় না। আর ডালটাকে শুকিয়ে রাখতে ভালো করে, যে দেখা গেছে যে ডালটা বা অন্যান্য যেগুলো আমরা ধান বলুন যেটাই বলুন না কেন, যেটাকে আমরা স্টোর করি, এটার ময়েশ্চার কন্টেন্ট যদি 8%-এর কম হয় তাহলে এর মধ্যে কোনো পোকার আক্রমণ হয় না।
1: জমিতে আক্রমণ যাতে কমে সেক্ষেত্রে কি কি করার রয়েছে?
0: এই যে পোকাটা যেটা বললাম যে আমাদের স্টোরের মধ্যে আসছে, এটা কিন্তু জমির থেকেও আসে, ঠিক আছে। সুতরাং যখন আমাদের ফসলটা পাকছে, যখন আমরা হারভেস্ট করব, সেই জায়গায় বা ফসলটা যখন পাকেনি, মানে ধরুন ফল বা পড যেটাকে বলা হয়, ফলটা এসেছে, ফলটা ধীরে ধীরে বাড়ছে, তার মধ্যে বীজটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি যে এই জৈব কীটনাশকগুলি বললাম, এই জৈব কীটনাশকগুলি দিলে এই পোকাগুলোর নিয়ন্ত্রণ হয়ে যায়।
1: জৈব কীটনাশক দিয়ে পোকাগুলি নিয়ন্ত্রণ
0: করতে হবে। আর তাছাড়া নিমের তেলও মার্কেটে পাওয়া যাচ্ছে, নিম তেল দিয়েও আমরা রেগুলার বেসিসে করতে পারি। তার সাথে এখন ন্যাচারাল ফার্মিংয়ের যে বিষয়টা, সেই ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রেও আমরা যে ন্যাচারাল ফার্মিংয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেরকম নিমাস্ত্র, বোম্বাস্ত্র, হ্যাঁ, দশপর্ণী, এগুলো ব্যবহার যদি আমরা রেগুলার বেসিসে করতে পারি, এগুলো অ্যাকচুয়ালি কী হয়, এই যে ন্যাচারাল ফার্মিংয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে এইগুলোকে আমাদের রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে হবে। ধরুন 7 দিন পরপর বা 10 দিন পরপর আপনাকে করতে হবে, যে একমাত্র যে পোকা আসবে ক্ষতি করবে তারপরে এটা ব্যবহার করে আমি পোকাগুলোকে কন্ট্রোল করব, এভাবে হবে না, ঠিক আছে।
1: জৈব কীটনাশকটা তো আসলে আমাদের কোনো
0: ক্ষতি করে না,
1: হ্যাঁ, আর এটা এত বেশি কড়া না রাসায়নিকের মতো যে দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে। তো এগুলো তাই জন্য একটু বেশি করে স্প্রে করতে হয়,
0: বেশি না, তার একটা নির্দিষ্ট ডোজ রয়েছে, সেই ডোজের মধ্যে দিলেই হয়, কিন্তু একটু ঘন ঘন দিতে
1: হবে। আচ্ছা, আপনি অড়হর ডালের কথা বললেন, মুগ ডাল বা মুসুর ডাল বা যেগুলো লতা জাতীয় যেগুলো, ওইগুলোতে আর যেগুলো অড়হরের মতো রয়েছে, যেগুলো গাছ হয়, হ্যাঁ, ওইগুলোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে?
0: দেখা গেছে যে অড়হরটার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে 66 রকমের পোকা আমরা পেয়েছি, যেটা অড়হরের মধ্যে আক্রমণ করছে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে কলাই ডাল বা মুগ ডাল, এখানে ছোলা, এগুলোর মধ্যে কিন্তু অত পরিমাণ পোকা না হলেও মানে আমাদের অড়হরের থেকে কম পোকা হচ্ছে।
1: আচ্ছা, তো আমাদের এই রাজ্যে মূলত কোন কোন ধরনের ডাল চাষ হয়?
0: আমাদের এই রাজ্যে অড়হর হচ্ছে, মুগ, মসুর, এগুলোই প্রধানত হচ্ছে, তার সাথে ছোলাও কিছু কিছু হয়ে থাকে,
1: মাসকলাই কিছু,
0: মাসকলাইটাই হচ্ছে ব্ল্যাক গ্রাম। আর মুসুরটা খুব অত বেশি নয়, মুগ, মাসকলাই আর হচ্ছে অড়হর, এগুলোই মেনলি হচ্ছে,
1: এগুলো মেনলি হচ্ছে। তো এগুলো চাষের সময় যখন বীজ রোপণ করবেন তখন কি কোনো জাত নির্বাচন বা আপনার এই যে শোধনের ব্যাপার রয়েছে, বীজ শোধনের ব্যাপার রয়েছে, পোকার আক্রমণটা কম হবে?
0: হ্যাঁ, এদের পোকার আক্রমণটা কমের জন্য আমরা ইনসেকটিসাইডস যেগুলো, হ্যাঁ, সিস্টেমিক, যেরকম হচ্ছে ইমিডাক্লোপ্রিড বা থায়ামিথক্সাম, যেগুলো সিড ট্রিটমেন্ট হিসাবে যে ফর্মুলেশনসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা সিড ট্রিটমেন্ট যদি করে লাগাই, তাহলে এই যে শোষক যে পোকাটা আমি বললাম যেটা জাপ পোকা, তার থেকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ পেতে পারি। কিন্তু বীজ শোধন করে আমাদের যখন ওই পড বোড়ার মানে ফল ছিদ্রকারী যে পোকাগুলো হবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে না, জাপ পোকাটাকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো। আর বীজ শোধনের এফেক্টটা বেশি দিন থাকে না, ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত থাকে, এর পরবর্তীতে আর এটা কোনো কার্যকরী থাকে না।
1: সেক্ষেত্রে মাটি শোধনের ব্যাপার রয়েছে?
0: মাটি শোধনে দিয়ে পোকাটার খুব একটা বেশি কিছু হয় না, মাটি শোধনে যেটা করা হয়
1: ডালের ক্ষেত্রে মূলত বাইরে থেকে পোকা,
0: বাইরে থেকে আসে,
1: মাটি বা নিচ থেকে না,
0: না, মাটির মধ্যে তাদের জীবনদশার একটা পর্যায়ে থাকে যে পিউপাটা, হ্যাঁ, পিউপাটা কিছু কিছু পোকার ক্ষেত্রে মাটিতে থাকে,

0: আবার কিছু কিছু পোকার ক্ষেত্রে তারা ওই যে ফলটা পলের মধ্যেই কিন্তু তাদের জীবনচক্রটা সম্পন্ন হয়ে যায়, ঠিক আছে? সুতরাং মাটি শোধনের বিষয়টা এখানটায় নয়, মাটি শোধনটা করতে মানে যে ডালের যে ইয়েগুলো রয়েছে আপনার যে রোগগুলো, রোগ জীবাণু, সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারি মাটি শোধন করে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা ডাল শস্যে কীটশত্রু নিয়ন্ত্রণ এই প্রসঙ্গে সহকারী অধ্যাপক রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয় ডক্টর নবেন্দু নায়ারের কাছে শুনছিলাম একটি আলোচনা। আপনারা শুনছেন কিষাণবাণী।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: নিখিল নাথ।
0: আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা আজকে জানবো যে এই মরশুম যখন যে মরশুম, এই মরশুমে আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এখন রামাইশ লাগাইছি, মরিচ লাগাইছি, আর এখন ওই ফানিলেও লাগাই মোহন।
0: তো অখন যে আমরা মৌসুম চলে, এই মৌসুমে কিতা বারো মাসিটা চাষ হয় না? আমরা যেটা জানি যে চারা আগে করা লাগে,
1: চারা করা লাগে।
0: তা আপনিও চারা তৈরি করছেন?
1: চারা তৈরি করি আমি তো। গাছও লাগাইয়া গাছ মরিচ ধরে।
0: তো বারো মাসি মরিচের যে আপনার চারা বিচরা যেটা, এটা কিরকম ভাবে তৈরি করতে লাগে?
1: এটা চারা তো আগে প্রথম মানে ছোট একটা বীজ করিয়ে করে নিলাম, বীজ করিয়া আর বীজটা এই একদিন বীজাই, আজকে বীজাইয়া রাখবো, আর পরের দিন বীজটা উঠাইয়া একটা পাতলা একটা কাপড়ের টুকরার মধ্যে বীজটা বাঁধিয়ে রাখি দিল।
0: আচ্ছা,
1: কয়েকদিন গেলে গিয়ে পরে বীজটা মানে একটা মুখ ফুটিয়া একটু ফুটবো, এরপরে ওই যে বিট করবো, বিটো নিয়ারিয়া বিষ্টারে বাঙ করিয়া ওপ মাটি দিয়ারি মানে বিষ্টা আলু ঘুরি যেত।
0: এটা আপনার ঘরের বীজ?
1: হ্যাঁ, ঘরের বীজ।
0: ঘরের বীজ, আচ্ছা।
1: তো ওই তখন তো এই বিষ্টা বাইন করিয়া মাটি দিয়ে একটু ঘুরিয়া এরপরে এটা আবার কলা পাতা দিয়ে ডাকিয়া রাখবো, মানে রুদ্র হয় তো না করিয়া দিয়ে।
0: আচ্ছা।
1: এরপরে দেখবা তিন চার দিন পরে দেখবা বিষ্টা গাছটা ফুটিয়া উঠি যায়, তখন কলা পাতা সরাই দিব, তখন তো চারাটা আস্তে আস্তে হয়ে যাবে গিয়ারিয়া। এরপরে চারাটা ধরো চার পাঁচ ইঞ্চি হওয়ার পরে জায়গাতে নিয়ে নিয়ে লাগাই দিব।
0: এই যে গেল আপনার চারা বিচরা, চারাও আপনার হইল, চারা বিচার সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও তৈরি করা লাগেনি?
1: তো ভাই চারা ফালানির 15 দিন পরে মানে বা মাসখানে পরে এক মাসে চারা হয়ে যায় গিয়া। এর ভিতরে জায়গাটা রেডি করতে লাগে।
0: তো ওইটার সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও
1: তৈরি করে দেওয়া লাগে?
0: মূল জমি তৈরি করে। মূল জমিটা কিরকম ভাবে তৈরি করুন?
1: মূল জমিটা তো তখন এই মিশন তো মেশিনের দ্বারা আল চাষ করি, এই আলের লাগে কিছু জৈব সার গোপর ওগুলা দিয়া চাষ করে নিলাম। চাষ করিয়া এরপরে আমরা এই ফার্স্ট গাছ বা ছয় গাছের বাটে একটা ফাটি ফাটি দূর লোক করিয়া এরপরে তো আবার পাতারে লোক ধরে ধরে করিয়া দিয়া লাগাই দিই, লাগাইবো চারা। এরপরে তো চারা লাগানির পরে তো গিয়া গাছ বড় হইলো, তবে আমরা ওই যে পলিথিন দিলে তো মানে আর গাছ উঠে না। আর পলিথিন দিয়া অবশ্য আমি করছি না, আমি এমনিতেও করছি, তেও কিছুদিন পরেও মানে এটা আবার গাছ উঠে, এটা গাছ আবার মানে এটা ইয়ে করা লাগে, পরিষ্কার করা লাগে এইভাবে আর কি।
0: এই যে আপনার এই ঘাস পরিষ্কার করলা বা চারাটারে এক 20 দিনের চারা বা মাসখানেকের চারা নিয়ে রোপণ করলা, এইটার থেকে ফলনটা আইতে আপনার কতদিন লাগবে?
1: ফলনটা গাছ চারাটা লাগানির প্রায় 1.5 মাস পরে গিয়ে, 2 মাস পরে গিয়ে ফলনটা আইব
0: আইব। তো ধরুন অখন আপনি যেটা হয়েছেন ফুলকটি আইতাছে,
1: ফুলকটি আইছে বা কাগেও আইছে,
0: এটা চলবো কতদিন?
1: এটা তো এটা চলবো বর্তমানে প্রায় কার্তিক মাস পর্যন্ত চলবো।
0: কার্তিক পর্যন্ত আপনি চলতে চলবো?

0: বছরের মধ্যে আবার এই সার ব্যবহার করতে লাগবে, দিতে লাগবে।
1: আচ্ছা, তো এই যে আপনার মধ্যে এখানে খাওয়ার কথা, তো এটা কেমনে বুঝবা যে আমি ওখানে খাওয়ন দিতাম হইব?
0: তখন গাছের পাতাটা মানে মানে তো সবুজ থাকবো, তখন গেরা একটু মানে কালার চেঞ্জ হয়ে দিব, একটু হলুদ একটু বাদ ধরবো, তখন গিয়ারি বুঝলাম গাছের খাদ্যটা কমে গেছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তখন গিয়ারি গাছে আবার খাদ্য দেওয়া লাগবো, মানে দুইটা গাছের মধ্যে একটু কুদ দিয়া, তখন গিয়ারিয়া যে জৈব সার হোক গোবর সার হোক যেটা হোক মানে দুটা মিক্সার করিয়া দিয়া দুইটা গাছের মধ্যে মধ্যে দিয়া দিয়া আবার মাটি দিয়ে গুড়িয়া দেওয়া লাগে।
1: এই যে খাওনটা দিবা, এই খাওনে কি আর কার্তিক পর্যন্ত যাইব?
0: না, ওখন যে খাওনটা দিব এই খাওনে কার্তিক পর্যন্ত যাইত না, মধ্যে আবার দেওয়ান লাগবে।
1: আচ্ছা, মানে
0: একবার একবার খাওন দিলে পরে এই খাওনে মাসখানে তাব, এরপরে আবার দেওয়ান লাগবে
1: কার্তিক পর্যন্ত। না,
0: কার্তিক পর্যন্ত খাওন ঠিক মতন দিয়া রাখতে পারলে কার্তিক পর্যন্ত চলবো,
1: চলতেই থাকবে। তো এই তিন মাসের মধ্যে আরো দুইবার খাওন
0: দিবা লাগবো।
1: আচ্ছা, এই খাওনটা আপনি কেতা কেতা দিবা?
0: এটা তো এই ডিএপি দুমু, গোবর সার দুমু, মানে কোনটা মিক্সার করিয়া দিয়া বা এসপিও দুমু, হ্যাঁ দিয়া সবটা মিক্সার করিয়া পটাশও লাগবো লোকে, সবটা একটানো মিক্সার করিয়া একর দিন রাখি দিলাম, হ্যাঁ এক রাখার পরে দিয়া দিয়া ওই আবার ওই কইলাম যে মাটি একটু খুদিয়া খুদিয়া মানে দুইটা গাছের মধ্যে খুদিয়া খুদিয়া দিয়া দিয়া আবার গুড়িয়া রাখি দিলাম।
1: আচ্ছা, তো এটা গেল আপনার এই মরিচের ক্ষেত্রে। আচ্ছা, এই মরিচটা যখন আপনার বাজারজাত আরম্ভ হয়, আপনার সপ্তাহে পারেন না মাসে বা পনেরো দিনে?
0: না, এটা সপ্তাহে পারেন।
1: সপ্তাহে সপ্তাহে আপনি কিরকম পরিমাণ তুলবা?
0: সপ্তাহে বলতে এমনি তো ধরুন এক পোয়া জায়গা মরিচ ক্ষেত করলে একদিনে মানে সারা পালন যায় না।
1: না,
0: হ্যাঁ, তো আমরা ধরো সপ্তাহের মধ্যে তিন দিন চার দিনও ফাড়ার পরে আজকে ফাইলাম অল্প, কালকে আরো দুই দিন পরে ফাইলাম আরো অল্প, একলগে তো সারাটা পালন যেত না, তোরা তোরা তোরা তোরা করিয়া মানে মোটামুটি আমরা সপ্তাহে চার দিন পালন যায়। ধরুন যদি এক একদিনে দশ পনেরো কেজি লোকের যে এরকম করি পারিয়া নেই,
1: দশ থেকে পনেরো কেজি, এই দশ পনেরো কেজি যে নেন এটা তো আপনারা পাইকারি দরে,
0: পাইকারি দরে,
1: পাইকারি দরে সারতে লাগে, তখন কিরকম দর আপনারা পাইতে পারেন?
0: ওখন বর্তমানে একশো বিশ টাকা রেট আছে পাইকারি,
1: পাইকারি
0: পাইকারি,
1: তখন তো ভালো রেট আছে,
0: ওখন রেট ভালো আছে।
2: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা।

ঈশানবাণী শুনলেন আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কৈলা শহর এখন কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজংয় ফারি সিংহ তিনি হরনি কক বরক পান্ডা তিনি গ্রাকসাল চেন্দ্রবন খনাবায়ন কগ্রবানী পান্ডা কগ্রবানী পান্ডাও পৈলন খনালায়ন কগলপ সামানি সাইখনারওয়ান সামলি দেববর্মা
1: খুলুম যতন আনি মূ শ্যামলী দেব বর্মা তিনি আং ফাইসা ফৈজাক আনি সাক বৈঠাং সৈজাক কগ্লব সানানি বাকে আনি পৈলা কগ্লবনি মঙ্গা খাতি তন্মা খানি খুত্রুগ হামজামা কাইসা কথার মুয়ানিসে অমুয়ানি বাই কথাং অংমানো কথই বখাবো ফিয়াবা অবাহাই মুয়ানি তংনা নাংনাই তাই খরকসানি খাওয়াবো নানা হামজা খা সালসা শিয়াতো তৈন সাবলে সাইমানবা নানা পগনানি আসে কথুক অঙ্গানো হনাই খা বিশিং বিশিং আবহাইকে সাইচুম হামজাকমা তুইংনি খাপাং বিশিঙ্গ আশেখ হামজাকমা হুই তন্মানি পাইঠাকমা করই লেলামা করই খালং বিশিঙ্গ হামজাকমা বরক হাকসালো তংব খাকসাকমা মানো বিনি মুগ্ন মুই তো খ্লাই খেন বসক তৈরিজলাম খাও কাসাই ফাই লাইথাংজক জরানো অঞ্চুক নাই খেন হামজাকমা বরগ্ন নাইসিং তুমিব বসুক তংথমা মান খাও চাজাকমা রাজাক মুনি কথাই বিশিমো খাসব তন্মানো হামজাকমা বরগ্নি ব্যাবাক মৈতন তাই তন্মানো জাদু কলিজানি রাজাব মুনি কাইসা কাইসা কক্থায়ো খাতি তন্মানো খানি বরগ্নি হামজাকমানি কগ্ন খুম্পৈ সাহারমা বাহাই মতম খাতি তন্মানো খানি বরগ্নি গদালমা কগ্ন আইচু জরানি বয়ার কচাং শিবচামাও খাতি তন্মানো বিনি হামজাং মু সাহার মানো বাসাল মলনি তেম তেম ওয়াতে ওয়ামাও খাতি তন্মানো ববাই তংলাইমা কাহাম জরানো দিনা মলনি লামা কুপলুং সাহার যাক খুম্বারো খাতি তন্মানো বিনি নাইথক মকলনি

ইশা কবং জিলাব নিনি শাকনি বাহাই তংখো তাবুক বকিশা আবাহাই নবার বাই মিলছা আউনানি জরালে নাংনাই নকিশা কসা চামানি কথাল কুকিশা ওয়াইশা উশু থুই বুয়র সাও কিছু গই তাইশা হামনানি বাগই জরালে নাংনাই নকিশা নং তংমানি খাকা মাখানি সুবই বুপ্রাই রেখা খাপাংনি ফিয়াবা কলাইজা খাদুলই হামিলছা আউনানি জরালে নাংসিনাই নকিশা নানা বেবাগই বগই থাংনানি মজুইয়া খা আনি ফিয়াবা কিসা কিসা খাই বগুই থাকি জরালে নাংসিনাই নিসা মিয়া শিকাইমানি বুফাম বোচলই তাবুক নিশিমেন বুথাইনি খাকামা সাতুন বার ওয়াতই মল তাবুক ব আরো বুথাই থাইনানি জরালে নাংনাই নিসা জরা নাংনাই কেচাম তংদি খা তাবুক কিসা জরা নাংনাই তাই কেসে কক্রবনি মুং বুফং সাকানি বুথাই বচাও বুফাংনি ইয়ারং ব খুর অমর বাং রেখা লংমা মরান রেখা ককথাই খলমাবো বেবা কুমি রেখা সিনেমা বরক হাকসানি অংখা খানি বরক বো খাবাই চাল থাকা হাইকে জরাতেই বো সলাইজাক থাকা

0: চাম তং দেখা তা বকিসা জরা নাই তাই কেসে কক্লব নেম বফং সাকানি বথাই বচাও বফংনি ইয়ারং বখুর অমর বাং রেখা লংমা মরান রেখা ককথাই খলমাব বেবা কুমি রেখা সিনেমা বরক হাকসানি অংখা খানি বরক বাই চাল থাকা হাইকে জরাতেই বো সাইজাক থাকা লংমা ফুরঙ্গ চুন হালক বদি যত বাই ফিয়াবা খাকাউই কেবন খাবাই বাই থাকব আবন যেন গবান খাও খাকাও খানো যত নিসলাই খা খামা বরক নরুই গলাঙ্গ হাকসাল কলক হালগ পৈতরোনা ফুরঙ্গ খা কাইসা ককলায় কল নকমা বাইন মনে মুফায় মখাঙ্গ টংথকমা রুব খাফাঙ্গ কবৈ হামজাকমা ফুরঙ্গ পৈতো নারকনা ফিয়াবা কবৈ হামজাকমা খাও করই ফুনুগ হামজাগো সিমি হেনই খাসপনা নাই খরকন হামজাকমা রিয়া খাবাইন হাইকে তরুক তরুক বন কারি বানচিনা ফুরঙ্গ সালব্রম আবহাই বরক ডক নন ইয়াকার বরিয়া তাই নিনি সিমি অঙে বতনিয়া কবৈ কক বরক অবহাই বরক বফং সাকানি বথাই বচাও বফংনি ইয়ারং বর আশ্রপ জরানো হামবাই
1: আশুক জরা খানাবাইকা বাইথম বৈশিজা কগলব সামনি সাইখানারকা শ্যামলী দেব বর্মা তাবো খানাবাইনে বাইথম বৈশিজাক কথম অবসা সামনি সন শর্মিলা দেব বর্মা
2: খুলমকা আনি কথম অবসানি মু চুসৈনি থাই আমা আমা ও আমা আফানো সাগা দিদ বীরখু মঠর নাই তেই বুকুচুগ বীর তলাং দিহিনই পিসানি বাকে ফাইকাবা মারাই থাকছেওয়ানো আনি আচই আচুবাই উমর বিশি সিনি চেরাইবা ব যে খানামা আবন খাও চঙ্গই টংজাও যে খানামা আবন সয়ং নাহিনই কামি বেড়াইনা আশুক চুগিয়া ফানো নকশা নক আদি আইপিরি বেড়াইনা চুকটেখা বেড়াই কলম তৈ সেরা সেরা খাই সালসা ববিনি বুমান সঙ্গ আমা সানমা আইচুক হামটি সঙ্গিলে যত নিন বুঝই বুচু তঙ্গ আনিলে আচু আচি সং বিয়াং থাং আনো টাঙ্গই বরকন আং টাঙ্গি বরকন নগিয়া বুমা বিনি ককন খানাওই খা খামজাক তৈন বন মেথেকনা বাকে সাও নিনি আচু আচিলে নখা সাকাও সিতঙ্গ বরক তেই ফাইমানলিয়া চিনি নগ বরক বরকনি থাইও থাঙ্গই তঙ্গই বাইখা টংটতই খাও খেপ খেপ আনি আচুই সং টাঙ্গই আং বাই মালাইনে ফাইয়া মাংফিলি সিমিসে খাচিজাক নগ নাইথক বলে আনি আচু আচুই সংব আনি আফানো চিকিৎসা সলো আনি আচুলে মাংফিলি নাই সাই বরক বাই কক সাউই টংফানো কক ঠাইসা ফানো ইয়াচা গিয়া আংলে সঙ্গু মাইদে চাখা আং মাইদে চা যায় আবু বসংনাই গরই আনো বইহাই খাই ইয়াক টলই বেড়াই দিনাই বরই আং বেলাই বিয়াল নাংজা আইপিরি কামিনি যে অকড়া চাকরা চুচুই কলাইনাই রং খাটুং খাজা খাই রেঙ্গু রেঙা নাইও বলে খাবাই খুবাই হাইফানো সে বরগলে ববাই আসক দুগুই টং মানিয়া হর থুয়ামো টংটতই কেরেং কঠমাব সাউই খানারিউই মাইয়া ওয়াইং খিলিউই লব সানানি বকরই আবব খরকসানি আবব খরকসা সে সাউই মানু বিনি খানি রুয়াই মানু বুমা খুম্বার সাউ বরক ফাইমানিয়া থাইও বরক ফাইমানিয়ানি থাইও থাংফানো বরকলে চিংন নাইখলাই টঙ্গো চিং কাহামদে টং হামিয়া আবুনি বাকৈন নং মা ফানো তা সাতক দি কক খনাউই টংদি আইপিরিনি খানি বিয়াল নুগৈ বুমা খুম্বারব টঙ্গৈ মানিয়া মুইতো মানজাগো বিনি কড়াজ কড়ান উহ বরক টংখাইলে আনি সাজুকব কইনিনে খাই মা টংলা খামু বরক বাই বাক্সা আচুকি কক সানালে চোখ খামু তত নানাই খাই তনিজা খামু তেইতা মশাসি নাই চুনকে খরকসা ফানো হিনাই সানাই তে ফরংনাই বকরৈতা করিখাতা বুফাং সাকলম করিখা বখরক সাকাও তাবুক সাতুং বকে কাটিয়া পাটিব কাটিয়া কামিনি জাইটি সান্দাই সান্দাইয়া ফানো আনি আইপিরি নুক খাই খাটুং খাজা জাইটি সানো হালক বউই রিঙ্গু বুখরা বুখিরি পি পিয়া বাই দাদা ইয়ং ইয়ং

जगबाग सबो मसया रोगो तंगो

猫さんね。

Oh,

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে, লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সব থেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতের স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক স্টার্ট আপ ছোট শহর ও মফস্বল এলাকা থেকে গড়ে উঠেছে। পাশাপাশি 45% বেশি স্টার্ট আপের অন্তত একজন মহিলা পরিচালক বা অংশীদার রয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ভারত মে কুছ 100 স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো আর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়। ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে হ্যায়।
0: বর্তমান যুগে ডিজিটাল ক্ষমতা এই রূপান্তরের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে এবং সরকারের এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও সাময়িকী এবং 1,000 বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্টস ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে কলেজ কোর্স শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন। এর জন্য কৌশলগত দূরদর্শিতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে সঙ্গে করে চলতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাষ্ট্রপতি বলেন, আধুনিক যুদ্ধের কৌশলে

0: সাইবার নিরাপত্তা মহাকাশ প্রযুক্তি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি এ প্রসঙ্গে সশস্ত্র বাহিনী ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক বসে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, বিমস্টেক অঞ্চলে কোন জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয় সদস্য সংগ্রহ প্রশিক্ষণ অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোন কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
1: আতঙ্কবাদীও উনকে সহায়কো অপরাধিক নেটওয়ার্ক বিত্তীয় চ্যানেল ও সীমা পার গতিবিধি উপর সত্যাপিত তথা কারবাই যোগ্য সূচনা কা সময় পর আদান প্রদান হামারি সামূহিক সুরক্ষা কো মজবুত কর সকতা হ্যায়।
0: তিনি বলেন, আঞ্চলিক সংহতি অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য, 1997 সালে প্রতিষ্ঠিত বিমস্টেক বঙ্গোপসাগর সংলগ্ন পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করাই এই গোষ্ঠীর লক্ষ্য। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপ প্রধানমন্ত্রী এবং শিল্প বাণিজ্য মন্ত্রী কারেল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, উভয় দেশই ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা কর্মসূচি এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু তাদের আমলে নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল সে প্রসঙ্গের কোন উল্লেখ তাদের বক্তব্যে নেই। কংগ্রেস যে নির্বাচন কমিশনারদের রাজনৈতিক সুবিধা দিয়ে এসেছে সেই সংক্রান্ত তথ্য তাদের হাতে রয়েছে। অন্যদিকে এনডিএ সরকার নির্বাচন কমিশনকে স্বশাসন দিয়েছে। রাজনৈতিক ফায়দার জন্য এনডিএ সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যবহার করেনি বলে মন্ত্রী স্পষ্ট জানান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত ছজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 40 জন। পুলিশ জানিয়েছে, আজ সকালে মুলতানের শেরশাহ ব্রিজের কাছে রহমান বাবা এক্সপ্রেসে 14টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি করাচি থেকে পেশোয়ার যাচ্ছিল। উদ্ধারকারী দল দ্রুত আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করে। লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন এক বিশেষ আলোচনা ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে। ডাক্তার কৌশিক সরকারের মতামত শুনবেন আজ রাত 8টায়। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ রাত 10টায় শুনবেন আলোচনা ভারতীয় অর্থ ব্যবস্থার বিবর্তন। বিষয়টি নিয়ে অধ্যাপক ডক্টর বিশান সান্যাল তাঁর মত ব্যক্ত করবেন। দুটি অনুষ্ঠানেরই সঞ্চালনায় রয়েছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান দুটি গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। সমাজমাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেওয়ালির পরে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এমডিআর কার্যকর হওয়ার কথা ছিল। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফ্লাই দুবাইয়ে কর্মরত মালদ্বীপের দুই পাইলটকে সংযুক্ত আরব আমিরশাহের পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওমানের যে সহ পাইলট দুবাই তেল আভিবগামী

0: ফ্লাইট অপহরণ করার চেষ্টা করেছিল এই দুই পাইলটও সেই ষড়যন্ত্রে যুক্ত। ষড়যন্ত্রটি ব্যর্থ করতে গিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছার আহত হন। সংবাদ প্রতিবেদনে আরো বলা হয়েছে এই দুজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমির শাহের মালদ্বীপ দূতাবাস তাদের পরিবারকে এই আটকের বিষয়টি জানিয়েছে। তবে মালদ্বীপ কর্তৃপক্ষ এই দুই পাইলটের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাঁটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত বিনিময় করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটকে ভারতকে হারিয়ে দেয়। ইন্দোরে তৃতীয় ম্যাচে ভারত 14 রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল এরপরের খবর 7:50।
1: আকাশবাণী আগরতলা। আয়ুষ্মান কার্ড নামে মান নাই সাক হামনার না যত নি মান থাই আয়ুষ্মান উন্কুম যত নি উন্কুম তেই বু কাহান কে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 343 4553 797 ও নাম্বার ও পরমিতি।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপুরনাথ বর্মা হায়ংগনাঙ্গই রাংথং হামিয়া তং হালকো ভারত যুগ যাত্রায় তংসকনৈ হামকাইনি মারি অঙ্গি বাসাকা হানি সাকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী হাস্তেব কাইজার হাঙ্কর সেবাজ্যোতি চক্স নামতি সেনা ককচং মুংনাহারকা হাস্তে মন্ত্রিসভা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খানা হাপানিয়া হায়ুং বেরামনি বাণীখলানি অডিটোরিয়াম কতাল প্রংনা মান্নাই রক্ন অফার লেটার ইয়াফারানে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি চন্দ্রপুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল ডিংন কতর তে সাকামনকনো চেঙ্গে রেখা তাবুক কক্তমা শুক্রবৈ হায়ুং গনাঙ্গই রাংথং হামিয়া তং হালক ভারত চুক জাক্তাই তং সকনাই হামক্রাইনি মারি ইংরি বাসাকা হনই সাকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালনি ব্লুমবার্ড নিউ ইকোনমি ফোরাম কক নারগনানি থাঙ্গই বকক সাকা ব সাকা ভারত নিবাগই রাংথং স্নাম ফিরমুং নাংসুক মাইয়া আব কোথুক রায়দা চং মুংনি মারি হাকতনি রাওসনি দশমিক চার রাংথং হামক্রাই সিনিরা বিলিয়ন ডলার লাইখা তে হায়ুংনি হায়াব ভারতনি মানজাক মুং কচং অঙ্গই বাসা কাহিনী কুশাখা মন্ত্রীবক্র দিল্লি কতাল তাবুক নপুইলা বিমস্টেক নি স্বরাষ্ট্রমন্ত্রী বেরেমনি ককলাম সংসা জাখা পান্দাব তাংশিত্রা ফাতারহা বেরেমনি রায়দা চাইয়া কাশুমং ফেকজাকনাই মানই ফালমা বরক ফালমাতে সাইবার থেমরামুং কাশুথানি আদং হাকতর রকনি বিশিং চুবামুং ক্রাক খাইনানি সাকা ফান বক্সিং জাখা পান্দাব কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা আমচাইনি কথা লাইমুং রং থকক মুংনি চুবামুং তাই থানসা মথাংমুংন ক্রাক খাইনানি বিমস্টেক কাইসা নাংকুকমানি থাই তাংশিত্রানো কেবেঙ্গই ভারতনি জিরো টলারেন্স রায়দানি ককসাউই ব হুইজা ককথুম রনাতেই নাহারনা তাংশিত্রা তাঙাই রকন জানিজা হাওত লাংনাতেই কেরং সামুঙ্গ থেপানাই মথারকনি বিশিং চুবালাইমুং বাং রনানি কবখা হাস্তেব কাইজার হাঙ্কর সেবাজ্যোতি চক শ্রামতি সেনা ককচং মুংনাহারকা হাস্তে মন্ত্রীসভা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি তাংন কতর ককতমা থুমনাই রকনি ককমালাইমাব শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী বিচি নৈচি বা স্রাই স্রাই

সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি বেনিফিশিয়ারি NHA.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে বিজয় তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গোমতি জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন। রাজ্যের 8টি জেলায় সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে অর্থনৈতিক মন্দায় নির্ভরতার প্রতীক হিসেবে উঠে আসছে ভারত। রাজ্যপাল ইন্দ্র সেনের একটি নাল্লু ছাত্রছাত্রীদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব আরোপ করেছেন। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট

0: রেলি শুরু। এবার সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরের চন্দ্রপুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসারে এই প্রতিষ্ঠানটি নতুন দিশা দেখাবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদিক চিকিৎসা প্রচলিত রয়েছে এবং এই চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় আয়ুষ এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষক পদে নবনির্বাচিত 1452 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এর মধ্যে এসটি জিটি উত্তীর্ণ রয়েছেন 686 জন এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ রয়েছেন 766 জন। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে, এসসিআরটির অধিকর্তা এল ডার্লং, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা ডক্টর সুমিত রায় চৌধুরী। রাজ্যের 8টি জেলায় স্থায়ীভাবে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের নিরবচ্ছিন্ন জনসেবার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং বিকশিত ভারতের ভাবনাকে আরও সুদৃঢ় করতে সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী 17ই অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের লক্ষ্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, যেখানে বিকশিত ভারতের প্রতীক হিসেবে স্থায়ীভাবে জ্যোতি স্থাপন করা হবে। সেবা জ্যোতি চকগুলির স্থাপনা গভীর সাংস্কৃতিক ও সামাজিক তাৎপর্য বহন করবে। নিরবচ্ছিন্নভাবে 25 বছর জনসেবায় নিয়োজিত থাকার ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে নির্মিত এই চকগুলি স্থায়ী স্মারক হিসেবে থাকবে। এই চকগুলি স্থাপনের মাধ্যমে দরিদ্র জনগণের কল্যাণ, প্রশাসনিক স্তরে সুশাসন পৌঁছে দেওয়া এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আদর্শ ভাবনাকে জনমানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম জেলায় আগরতলা রানী পুকুর সংলগ্ন এলাকায় সোনারতলি স্টেট গেস্ট হাউস এবং শহীদ ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকায় রাজ্যস্তরের সেবা জ্যোতি চক স্থাপনের প্রস্তাব রয়েছে। উত্তর ত্রিপুরা ধর্মনগরের ডিএনফি প্লে গ্রাউন্ডের তেমাথা, ঊনকোটি জেলায় কৈলাসহরের শ্রীরামপুর ব্রিজ, চৌমুহনি ধলাই জেলায় আম্বাসা টাউন হল সংলগ্ন এলাকা, খোয়াই জেলায় মহাদেব টিলা, সিপাহীজলা জেলায় বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড এবং গোমতী জেলায় উদয়পুরের জগন্নাথ দিঘির জামতলা ক্রসিং এবং দক্ষিণ জেলার বিলোনিয়ার কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ের সংলগ্ন এলাকায় সেবা জ্যোতি চক স্থাপন করা হবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার প্রজ্ঞা ভবনে দুদিনব্যাপী ত্রিপুরা এডুকেশন কনক্লেভ 2026 উদ্বোধন করেন। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় ও বিদ্যা ভারতী শিক্ষা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনক্লেভে রাজ্যপাল বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত যা জ্ঞান ও দক্ষতার পাশাপাশি চরিত্র ও দায়িত্ববোধের বিকাশ ঘটায়। এই লক্ষ্য অর্জনে জাতীয় শিক্ষানীতি 2020 গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিভাস দেব, বিদ্যাভারতীর পূর্বোত্তরের ক্ষেত্র সম্পাদক ডক্টর পবন তিওয়ারি প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়ন, বিশেষ করে নারী ক্ষমতায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে লাখপতি দিদিরা অন্যতম মাইলফলক। আজকের বিশেষ ধারাবাহিকে তুলে ধরব কিভাবে লাখপতি দিদি তৈরির ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ অব্যাহত আছে।
1: আর্থিক ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হল লাখপতি দিদি প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষ টাকা বা তার বেশি করতে সাহায্য করা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণের সুযোগ এবং বিভিন্ন জীবিকা ভিত্তিক কাজের মাধ্যমে মহিলাদের আয় বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। কৃষিকাজ, পশুপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প কিংবা ক্ষুদ্র ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের উদ্যোগে এগিয়ে চলেছেন। লাখপতি দিদিরা শুধু নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করছেন না, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর ক্ষমতায়ন, পরিবারের সমৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে লাখপতি দিদি উদ্যোগ এক নতুন সম্ভাবনা।

0: সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
1: এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস দেখুন। অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে ভারত নির্ভরতা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে উঠে আসছে। আজ নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের কাছে অর্থনৈতিক সংস্থার কোন বাধ্যবাধকতা নয়, বরং এক গভীর নীতিগত প্রত্যয়। প্রথম ত্রৈমাসিকে দেশে 7.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং $700 বিলিয়ন অতিক্রম করা বৈদেশিক মুদ্রার ভান্ডার এবং বিশ্বমঞ্চে ভারতের অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নয়াদিল্লিতে প্রথমবার বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তর্দেশীয় সংগঠিত অপরাধ, মাদক পাচার, মানব পাচার এবং সাইবার অপরাধ মোকাবেলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা ও যৌথ নিরাপত্তার জোরদারে বিমস্টেক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি গোয়েন্দা তথ্য আদান প্রদান, অপরাধীদের প্রত্যর্পণ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। তার মতে, কোন অপরাধী বা সন্ত্রাসবাদী যাতে সদস্য দেশগুলির মধ্যে আশ্রয় নিয়ে আইনের হাত এড়াতে না পারে তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি। প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য মন্ত্রী সুধাংশু দাস আজ সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে বলেন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে বিভিন্ন পদে 450 জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তাছাড়া 110 জন প্রাণী চিকিৎসক নিয়োগের লক্ষ্যে পরীক্ষা গ্রহণের জন্য টিপিএসসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। উপস্থিত ছিলেন জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আইচ। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের অনুকোটি কলাক্ষেত্রে অঙ্কন মিলন সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। জেলা শাসক মেঘা জৈন মহিলা ও শিশু কল্যাণে সরকারি কর্মসূচি ও প্রকল্প নিয়ে আলোচনা করেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের চরিত্র গঠন এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং সার্বিক বিকাশের পর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার ব্রু স্নানগাই মথ আয়োজিত ব্রু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধন অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করেন। তিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থা এবং ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষার মধ্যে ব্যবধান দূর করার উপর জোর দেন। রাজ্যপাল বলেন, রাজ্যে ব্রু সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তিনি ব্রু সম্প্রদায়ের লোকগান, নৃত্য, লোককথা ও ঐতিহ্যবাহী জ্ঞান ডিজিটালের মাধ্যমে সংরক্ষণের উপর জোর দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি শুরু হয়েছে, চলবে 17ই অক্টোবর পর্যন্ত। প্রথম দিনে সেনাবাহিনীতে চাকুরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ 369 জন যুবক উপস্থিত ছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে ছিল লিখিত পরীক্ষা। পাশ করা চাকুরি প্রার্থীরা শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য আজ ভোরে আগরতলার দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে এসে উপস্থিত হয়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় প্রথম ধাপে 369 জনের মধ্যে 337 জন পাশ করেছেন। ত্রিপুরার 8টি জেলা এবং দক্ষিণ আসামের 7টি জেলা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে আর্মি রিক্রুটিং অফিস শিলচর। এই র্যালিতে এআরও শিলচরের রিক্রুটিং ডিরেক্টর সহ স্পিয়ার কোরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশগ্রহণকারী এক চাকুরি প্রার্থী আমাদের জানান,
2: আমরা আজকে শিলচরে আরো থেকে এই অগ্নিবীরের সবাই টু অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে মিলিত হয়েছি। আজকে আমাদের ফিজিক্যাল করা হবে। আমি এখন 12 কন্টিনিউ করতে আছি। দেশের জন্য কিছু করার মাধ্যম বলতে আমাদের যে আর্মি অফিসার আছে বা বিএসএফ বর্ডার অফিসার আছে, তার মাধ্যমে আমরা নিশ্চিন্তভাবে ঘুমাতে পারি বা থাকতে পারি। আমি দেশের জন্য এটাই করতে চাই যে সবাই মানে শান্তিতে থাকতে পারুক আর সুশৃঙ্খলা বজায় রাখুক। অগ্নিবীর স্কিমের মাধ্যমে আমরা এটাই উপকৃত হচ্ছিলাম আর কি।
1: এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর জেলা গোমতী, ধলাই ও দক্ষিণ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34।

0: দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। গৌহাটি জেলায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন। রাজ্যের 8টি জেলায় সেবা জ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বে অর্থনৈতিক মন্দায় নির্ভরতার প্রতীক হিসেবে উঠে আসছে ভারত। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব আরোপ করেছেন। আর্মি রিক্রুটিং অফিস শিলচরের উদ্যোগে আগরতলায় অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: कानूनी सहायता टेलीलॉके ऐप, वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন achakiainsurancelia.com, an insurance awareness initiative by General Insurance Council of India.
3: Achakia Insurance Lia.

0: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী রাজদীপ রায়।
1: গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীববৈচিত্র্য নিয়ে। আজকে জীববৈচিত্র্যের যে আমরা টক্সিনমি নিয়ে আলোচনা করেছিলাম মূলত, সেই টক্সিনমির গুরুত্বটা আবারও রিভাইজ করে দিচ্ছি যে কী কী গুরুত্ব ছিল সেটা কি আমরা সকলের মনে আছে। যেমন প্রথম বৈচিত্র্যটা কী ছিল, গুরুত্বটা ছিল পরিধি এবং বিভিন্ন জীব প্রজাতির মধ্যে পরিধি এবং বৈচিত্র্য জানা সম্ভবপর হয়েছিল সেই টক্সিনমির মাধ্যমে। দুই নম্বরে ছিল যে বিভিন্ন রকমের জীব প্রজাতি অবস্থান রয়েছে এই পৃথিবীতে, সবগুলির মধ্যে বিভিন্ন রকমের প্রজাতির মধ্যে যে একটা সম্পর্ক বর্তমান সেই সম্পর্কটা আমরা জানতে পেরেছিলাম। তারপরে তিন নম্বরে আমরা কী জেনেছিলাম, আর একটা পৃথিবীর যে কোনো অংশে গবেষক বা জীববিদ্যা চর্চাকারী মানুষ একটি নির্দিষ্ট জীবকে নির্দিষ্ট নামে চিনতে পারে। মানে কি, যে যেখানে যে জীববিদ্যাতে যারা গবেষণা করছে বা কি এই প্রজাতির নাম এইটা, এইগুলি যারা বের করছে তাদেরকে নির্দিষ্ট নামে চিনতে পারতে আমাদের সাহায্য করছে। সেটা ছিল টক্সিনমির গুরুত্ব। হ্যাঁ, আজকে আমরা সেই টক্সিনমিটাকে ধরে শ্রেণীবিন্যাসের গুরুত্বটা নিয়ে আলোচনা করব। শ্রেণীবিন্যাস মানে কি, ইম্পর্টেন্ট অফ ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্য, বাসস্থান, গোষ্ঠী ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব হচ্ছে, ঠিক না? যেমন শ্রেণীবিন্যাস করতে পারলেই আমরা বুঝতে পারি যে উদ্ভিদটা বা প্রাণীটাই হোক যে তার বৈশিষ্ট্যটা কী, তার বাসস্থানটা কোথায়, তার সে কোন গোষ্ঠীর মধ্যে পড়ছে, এইগুলি আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারছি। বিভিন্ন উদ্ভিদ তথা জীবের পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের মাধ্যমে সম্পর্ক নির্ধারক সহজ হয়। মানে কি হচ্ছে, বিভিন্ন রকমের উদ্ভিদ আছে বা জীব, তাদের পারস্পরিক একটা সাদৃশ্য মানে মিল, তারপরে বৈসাদৃশ্যর মাধ্যমে সম্পর্ক নির্ধারণটা কী হচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। তিন নম্বরে আমরা কী বলতে পারছি, পশুদের উপযুক্ত ঘাস নির্বাচন, তারপরে তার সঙ্গে ভূমিক্ষয় রোধ, তারপরে উর্বরতা বৃদ্ধি করতে নির্দিষ্ট প্রজাতি উদ্ভিদের যোগান দিতে শ্রেণীবিন্যাসের ধারণা প্রয়োজন। কী করে, যেমন একটা জায়গায় যে ভূমিক্ষয় হচ্ছে তারপরে উর্বরতা কমে যাচ্ছে মাটির, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে হলে সেই শ্রেণীবিন্যাস করলেই আমরা সেটাকে কমাতে পারবো। তারপরে চার নম্বরে আমরা লিখতে মানে বলতে পারি, জীবাশ্ম পর্যবেক্ষক দ্বারা বর্তমান জীবগোষ্ঠীর সঙ্গে আদিম জীবগোষ্ঠীর মধ্যে সম্পর্ক নিরূপণ সহজতর।

হচ্ছে। মানে কি এই কথাটার মিনিংটা কি? জীবাশ্ম পর্যবেক্ষকের দ্বারা বর্তমান যে আমরা জীবগোষ্ঠীর সঙ্গে যে আদিম, আমরা তো প্রত্যেকেই জানি আদিম মানুষ, আদিম জীবগোষ্ঠীর মধ্যে যে সম্পর্কটা আমরা বের করতে পেরেছি বা নিরূপণ করতে পেরেছি সেটা খুব সহজে করতে পেরেছি এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। পাঁচ নম্বরে আমরা কি বলতে পারছি, সংকর জীব সৃষ্টির ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের ধারণা একান্ত আবশ্যক। ঠিক আছে, এই শ্রেণীবিন্যাসের গুরুত্বটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু সব বাড়িতে গিয়ে পড়বে। তারপরে শ্রেণীবিন্যাসের আবার বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। প্রথমটা হলো শ্রেণীবিন্যাসের গুরুত্ব, এখন হলো শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, মানে টাইপ অফ ক্লাসিফিকেশন। কী কী প্রকারভেদ থাকে? তিন প্রকার শ্রেণীবিন্যাসের প্রকারভেদ আছে। যেমন এক নম্বর হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, দুই নম্বর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, তিন নম্বর জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রথম যে পদ্ধতিটা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, সেই পদ্ধতির নাম শুনলেই আমরা বুঝতে পারছি যে কৃত্রিম মানে আমরাই তৈরি করছি এরকম শ্রেণীবিন্যাস। কীভাবে সেটা হচ্ছে? বিজ্ঞানী থিওফ্রেটাস, বিজ্ঞানীগুলির নামগুলি জানা দরকার, বা সিসাল পিনু, লিনিয়াস প্রমুখ বিজ্ঞানীগণ এই প্রাচীন শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রণেতা। এটা আসতে পারে যে শ্রেণীবিন্যাস পদ্ধতির যে কৃত্রিম শ্রেণীবিন্যাস একটা পদ্ধতি আছে সেটার কারা উদ্ভাবন করেছে? বিজ্ঞানী থিওফ্রেটাস, সিসাল পিনু ও লিনিয়াস প্রমুখ বিজ্ঞানীগণ এই প্রাচীন শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রণেতা। জীবের বর্ণ, স্বভাব, আকার, আকৃতি, বসতি, আচরণ, বাহ্যিক বৈচিত্র্যের ভিত্তিতে এই শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রতিষ্ঠিত হওয়ায় ভিন্ন ভিন্ন গোষ্ঠীর জীবের মধ্যে জাতিজনিগত সম্পর্ক স্থাপিত হয় না। মানে কি কথাটার মিনিংটা কি? জীবের, বিভিন্ন জীবের একটা বর্ণ আছে, স্বভাব আছে, আকার আছে, বসতি আছে, আচরণ আছে, বাহ্যিক বিভিন্ন বৈশিষ্ট্য আছে, সেগুলি মাধ্যমে যে শ্রেণীবিন্যাস সেটাকে আমরা কৃত্রিম শ্রেণীবিন্যাস বলছি। ঠিক আছে, সেগুলি মানে আমাদের দ্বারা শ্রেণীবিন্যাস করা হয়। তারপরে যেমন দুই নম্বরে আমরা কি আসছি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, সেটা কি? বিজ্ঞানী জুসিও, ক্যান্ডুল, বেন্থাম এবং হুকার প্রমুখ বিজ্ঞানীগণ এই শ্রেণীবিন্যাসের প্রবর্তক। এটাও এক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের প্রবর্তক কে কে। তাহলে আমরা কি নাম দিব? বিজ্ঞানী জুসিও, ক্যান্ডুল, বেন্থাম এবং হুকার প্রমুখ বিজ্ঞানীগণ এই শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবর্তক। জীবের অঙ্গ সংস্থান, ভ্রূণতত্ত্ব, শারীরবিদ্যা, কুশতত্ত্ব, আচরণ, অবস্থান, জৈব রাসায়নিক বস্তুর প্রকৃতির ভিত্তিতে এই শ্রেণীবিন্যাস করা হয়। মানে কি হয়েছে যে এটা হলো প্রাকৃতিক, যেগুলি আপনা আপনি হচ্ছে, যেমন জীবের অঙ্গ সংস্থান, তারপরে ভ্রূণ, তারপরে শারীরবিদ্যা, কুশ, এইগুলির মাধ্যমে আমরা যে শ্রেণীবিন্যাস করছি সেটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তিন নম্বরে আরেকটা আছে, সেটা হলো জাতিজনিগত শ্রেণীবিন্যাস। সেটা কি? ওটার আগে প্রবর্তকের নামটা আমরা জানি, কে কারা কারা প্রবর্তক করেছেন জাতিজনিগত শ্রেণীবিন্যাস, এটাও পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট। বিজ্ঞানী অ্যাডলফ এংলার ও কার্ল প্রেন্টেল, জন হাচিনসন এই শ্রেণীবিন্যাস পদ্ধতির মানে প্রবর্তক। এই প্রবর্তকটা যে এই শ্রেণীবিন্যাসটার মানে কি হচ্ছে? বিভিন্ন জীবাশ্ম গঠিত প্রমাণ, তারপরে জৈব রাসায়নিক তথ্য, তারপরে স্বাভাবিক অঙ্গ সংস্থানিক ও স্বাভাবিক শ্রেণীবিন্যাসের বিভিন্ন বিষয়গুলির উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাস করা হয়। কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে করা হচ্ছে? প্রথমটা হলো জীবাশ্ম ঘটিত প্রমাণ, তারপরে জৈব রাসায়নিক তথ্য, অঙ্গ সংস্থানিক, তারপরে স্বাভাবিক শ্রেণীবিন্যাসের বিভিন্ন বিষয়গুলির উপর ভিত্তি করে করা হয়েছে এই শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাসের প্রকারভেদ আমরা কয়টি পেলাম? আমরা তিনটি পেলাম। কী কী? কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি। ঠিক আছে, তাদের প্রবর্তকগুলির নাম তোমরা ভালো মতো শিখবে। তারপরে যেমন এই শ্রেণীবিন্যাসের একক কী? জীবজগতের শ্রেণীগত অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহৃত ধাপগুলির একক বলে, যেমন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, জন, প্রজাতি, বিভিন্ন রকমের

শ্রেণীবিন্যাসের একক রয়েছে, যেগুলি মানে কি কি হতে পারে, যেমন পর্ব, তারপরে কি শ্রেণী, তারপরে কি বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, তারপরে প্রজাতি, বিভিন্ন রকমের আছে এইগুলির মধ্যে। তারপরে আমরা একটা আসতে পারি যে দ্বিপদ নামকরণ, এই চ্যাপ্টারেরই একটা টপিক দ্বিপদ নামকরণ। বিজ্ঞানী কেরুলাস লিনিয়াস প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে দুইটি শব্দ বা পদ দ্বারা নামকরণের যে বৈশিষ্ট্যপূর্ণ রীতিনীতি প্রচলন করেন তাহাই দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণটা মিনিং কি, মানে আমরা যেমন ছোটো ক্লাসেও শিখেছি, যেমন আমের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম কি, ওই রকম বিভিন্ন রকমের শিখেছি না, ওইগুলিকে বলে কি দ্বিপদ নামকরণ। সেটা কে আবিষ্কার করেছে, বিজ্ঞানী কেরুলাস লিনিয়াস। প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে দুইটি শব্দ বা পদ দ্বারা নামকরণে যে বৈশিষ্ট্যপূর্ণ রীতিনীতি প্রচলন করেন তাহাই দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের প্রথম পদটি কী হলো, এটা একটা শর্ট কোয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণের প্রথম পদটি হলো গণ এবং দ্বিতীয় পদটি হলো প্রজাতি। দ্বিপদ নামকরণের কী হলো, প্রথম পদটির নাম হলো গণ এবং দ্বিতীয় পদটি হলো প্রজাতি, সেটা ভালোভাবে জানবে, এটা শর্ট কোয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে বিভিন্ন দ্বিপদ নামকরণ করা হয়েছে বিভিন্ন পশু পাখি ফুল এবং ফল গাছের, সেইগুলির নিয়মাবলীটা কী, কী কী ভিত্তি নিয়মের উপরে নির্ভর করে দ্বিপদ নামকরণটা করা হয়েছে, ঠিক না, যে বিভিন্ন রকমের নিয়মের মাধ্যমেই চলে। যেমন আমরা স্কুলে আসছি, একটা নিয়মে স্কুলের একটা টাইম আছে, ছুটির একটা টাইম আছে, ক্লাসের একটা টাইম আছে, সব কিছুর একটা টাইমের মধ্যে চলে, একটা নিয়মের মধ্যে চলে। তো দ্বিপদ নামকরণের নিয়মগুলি কী কী, প্রথমটা হলো গণ বা প্রজাতির সমন্বয়ে গঠিত দ্বিপদ নামকরণ ছাপার হরফে বাঁকা হতে হবে, হাতে লেখার সময় দুটি শব্দের নিচেই দাগ দিতে হবে। মানে কি বলেছে, গণ এবং প্রজাতির সমন্বয়ে যে দ্বিপদ নামকরণ আমরা তৈরি করছি, মানে বৈজ্ঞানিকরা যে তৈরি করছে, সেটা ছাপা হরফে হতে হবে, বাঁকা হতে হবে, এবং হাতে লেখার সময় দুটি শব্দের নিচেই দাগ দিতে হবে, ঠিক আছে। এই যে বইয়ে আমরা দেখতে পাচ্ছি কীভাবে করা হয়েছে, প্রত্যেকে দেখো তাহলে আরও বুঝতে পারবে সুন্দর করে, বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তারপরে বৈজ্ঞানিক নামের গণের প্রথম অক্ষর বড় হাতের অক্ষরে লিখতে হবে, বাকি সব অক্ষর ছোট হতে হবে। মানে যে আমরা বৈজ্ঞানিক নামটা তৈরি করা হয়েছে, তার প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে, মানে ক্যাপিটাল লেটারে হতে হবে, আর পরের গুলি ছোটো অক্ষরে হতে হবে। এটা একটা দুই নম্বর নিয়ম। তিন নম্বর নিয়মে আমরা কি বলতে পারি, যে গণের নামটি তার বৈশিষ্ট্য পদ এবং প্রজাতির নামটি বিশেষণ হতে হবে। মানে কি, গণের নামটি বিশেষ্য পদ, মানে বিশেষ্য বলতে কি ইংলিশে কি বলে এটাকে, নাউন, মানে নাম হতে হবে, এবং প্রজাতির নামটি বিশেষণ মানে অ্যাডজেক্টিভ হতে হবে, তার দোষ গুণ অবস্থা এই রকম বোঝাতে হবে। এটা হলো তিন নম্বর একটা নিয়ম। চার নম্বরে আমরা কি বলতে পারি, উদ্ভিদ বা প্রাণীর নামকরণ পৃথক হবে, কখনোই দুটি উদ্ভিদ বা প্রাণীর প্রজাতি এক হতে পারবে না। মানে কি বলছে, যে উদ্ভিদ ও প্রাণীর প্রত্যেকের ক্ষেত্রে পৃথক পৃথক নাম হতে হবে, যে দুটি উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এক নাম কখনোই হতে পারবে না, এটা একটা নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এগুলিও আসতে পারে, এক দুটো আসতে পারে, যে দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি কী কী। এরপরে নামকরণ সম্পর্কিত কিছু বিশেষ তথ্য, আমরা যেমন দ্বিপদ নামকরণের গুরুত্বটা প্রথম আমরা বুঝলাম কি, যে নিয়মাবলী, এখন হলো গুরুত্ব। গুরুত্বটা কি, পৃথিবীর যে কোনো দেশে বা অঞ্চলে বসবাসকারী জীববিজ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছে এই নামকরণ পদ্ধতি ও নীতি গ্রহণযোগ্য হয়েছে। গুরুত্বটা কি, যেখানেই আমরা বাস করি না কেন, যেখানে যেসব অঞ্চলে জীববিদ্যা চর্চাকারী লোকরা রয়েছে, ব্যক্তিরা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি খুব গ্রহণযোগ্য হয়েছে। তারপরে দুই নম্বর হচ্ছে বিজ্ঞানসম্মত নাম দ্বারা জীবের আকার আকৃতি প্রভৃতি বুঝায় না, পরন্তু কোনো বিশেষ রাসায়নিক যৌগের প্রকৃতি আবিষ্কারক বিজ্ঞানীর বা রাষ্ট্র বা অঞ্চলের নাম প্রকাশ করা যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু যে এই বিজ্ঞানসম্মত নামের মাধ্যমে আমরা কী করছি, বিশেষ রাসায়নিক যৌগের প্রকৃতি আবিষ্কারক, তারপরে বিজ্ঞানী বা অঞ্চলের নাম প্রকাশ

করতে পারছি। তিন নম্বরে কি বলতে পারি, তিন নম্বরে একটি জীবের একাধিক বিজ্ঞানসম্মত নাম হয় না, আর একটি বিজ্ঞানসম্মত নাম দ্বারা একাধিক জীবকে চিহ্নিত করা হয় না, তাই বিজ্ঞানসম্মত নাম দ্বারা সহজেই নির্দিষ্ট জীবকে চেনা যায়। এটা তো আগেই বলেছি আমি যে বিজ্ঞানসম্মত নাম এক এক জীবের ক্ষেত্রে বা এক এক প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তাহলে বিজ্ঞানসম্মত নাম জেনেই আমরা বুঝতে পারছি যে সেই প্রাণীটাকে আমরা খুব সহজেই সেটাকে শনাক্ত করতে পারছি। এ হলো দ্বিপদ নামকরণের গুরুত্ব। যেমন কিছু আমি উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি, এগুলি খাতাতেও লিখতে পারো, শর্ট কোয়েশনে আসতে পারে। যেমন জাতীয় পশু আমাদের কি, আমরা প্রত্যেকেই জানি যে জাতীয় পশু কি বাঘ, তার বিজ্ঞানসম্মত নামটা কি, প্যান্থেরা টাইগ্রিস। এটা খাতাতে লিখতে পারো, শর্ট কোয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন রকমের আছে, যেমন আম জাতীয় ফল কি, আম, আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এরকম বিভিন্ন বইয়ে আরও আছে, সেগুলি তোমরা বাড়িতে গিয়ে শিখবে ভালো মতে। সেগুলি শর্ট কোয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বৈজ্ঞানিক নাম এবং তার গুরুত্বটা তো আমরা আগেই জেনেছি। তারপরে যেমন জীববিদ্যার জনক আমরা কাকে বলতে পারি, এটাও শর্ট কোয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট। জীববিদ্যার জনক আমরা বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলতে পারি, বিজ্ঞানী অ্যারিস্টটল হলো জীববিদ্যার জনক। বায়োলজি বা বায়োলজিবাদের প্রবক্তার নাম কি, শর্ট কোয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানী ল্যামার্ক ও ট্রেভেরিনাস। এটাও খুব ইম্পর্টেন্ট যে জীববিজ্ঞানের জনক কাকে বলে, আমরা কী লিখবো উত্তরে, বিজ্ঞানী অ্যারিস্টটল। তারপরে বায়োলজির বাদের প্রবক্তাকে আমরা কী লিখবো, বিজ্ঞানী ল্যামার্ক বা ট্রেভেরিনাস। সেই রকম বিভিন্ন রকমের আছে, তারপর বৈজ্ঞানিক নাম আছে, সেগুলি তোমরা সব বাড়িতে গিয়ে শিখবে। তারপরে আসছে জীবজগতের শ্রেণীবিন্যাসের বিবর্তনের পর্যায়ক্রম। মানে কি হচ্ছে, জীবজগতের মধ্যে যে শ্রেণীবিন্যাস হচ্ছে বা বিবর্তন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, তার পর্যায়ক্রম। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী, যেমন অ্যারিস্টটল, লিনিয়াস, বিভিন্ন বিজ্ঞানীর নাম তো আমরা জেনেছি, তারাই যে বিভিন্ন রকমের জীববিদ্যা নিয়ে চর্চা করছে, সেই রকম বিজ্ঞানীগণ অ্যারিস্টটল, লিনিয়াস, হেকেল, কালুডস প্রমুখ বিভিন্ন রকম বিজ্ঞানীরা দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস বিভিন্ন রূপরেখা এই জীববিজ্ঞানের উপরে টেনেছিলেন। যেমন দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস, মানে কি, উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। দ্বিরাজ্য বলতে আমরা কী বুঝি, মানে সেটা কিন্তু ওই রাজ্য না, সেটা হলো উদ্ভিদ আর প্রাণী। মানে একটাকে আমরা উদ্ভিদ রাজ্য বলছি, একটাকে আমরা প্রাণী রাজ্য বলছি। ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস নাম করা হয়েছে সেটাকে কি, সেটা হলো যেমন রাজ্য প্রতিষ্ঠা, উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। উদ্ভিদ রাজ্য প্রাণী রাজ্য একটা কমন, সঙ্গে যখন ত্রিরাজ্য আসছে তখন আসছে রাজ্য প্রতিষ্ঠা। এরকম চার রাজ্য আছে, পাঁচ রাজ্য আছে, এরকম বিভিন্ন রকমের বৈজ্ঞানিকরা বের করেছেন জীবজগতের শ্রেণীবিন্যাসের বিভিন্ন বিবর্তনের পর্যায়ক্রম বিভিন্ন কালে। এখনও তো গবেষণা চলছে, কোনো কিছু নিয়ে তো গবেষণা শেষ হয় না। এই গবেষণাকালে বিভিন্ন রকমের তারা রাজ্য উল্লেখ করেছেন, সেই রাজ্যগুলি কি, মানে উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য মেইনলি, তার মধ্যে দ্বিরাজ্য, ত্রিরাজ্য, চতুর্রাজ্য, পঞ্চরাজ্য এইভাবে আছে। যেমন পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে করতে গিয়েও দেখা গিয়েছে কিছু সুবিধা এবং অসুবিধা। আগেরগুলি যেমন দ্বিরাজ্য, ত্রিরাজ্য এইগুলি আছে যেমন তেমন, পাঁচ রাজ্য যখন শ্রেণীবিন্যাস করতে গেলেন বিজ্ঞানীরা, তখন গিয়ে দেখলেন যে বিভিন্ন রকমের সুবিধা যেমন আছে তার কিছু অসুবিধাও আছে। কী কী সুবিধা থাকতে পারে? সুবিধা হলো দেহের গঠন ও জৈব রাসায়নিক ভিত্তিতে প্রোক্যারিওটদের ইউক্যারিওটদের থেকে আলাদা করে মুনেরা রাজ্য গঠন করা হয়েছে। বিভিন্ন রকমের দেহের গঠন ও জৈব রাসায়নিক ভিত্তিতে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুই রকমের কোষ আছে, সেগুলি আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি, থেকে আলাদা করে মুনেরা রাজ্য গঠন করে। তারপরে পুষ্টি পদ্ধতি, বাস্তু সংস্কার, সংস্থানের ভূমিকা ও বিবর্তনের প্রাথমিক ধারাকে সমৃদ্ধ করেছে। এগুলি কির মধ্যে পড়ছে? সুবিধার মধ্যে পড়ছে। তারপরে কি, তিন নম্বরে লিখতে পারি আমরা, উদ্ভিদ রাজ্য হতে ব্যাকটেরিয়া, ছত্রাক ও কিছু শৈবালকে পৃথক করে এবং প্রাণী রাজ্য হতে আদ্য প্রাণীদের পৃথক করে নেওয়ার পদ্ধতি হচ্ছে। মানে এগুলি হলো সুবিধা, আবার বিভিন্ন রকমের অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে হচ্ছে

0: যেমন ভাইরাস, বাইরয়েড ও প্রিয়নদের কোনো রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়নি। তারপরে স্লাইম মোড, ছত্রাক গোষ্ঠীর সাদৃশ্য রয়েছে, অপরদিকে বিভিন্ন রকমের বৈসাদৃশ্য রয়েছে, এদের অবস্থান সঠিকভাবে মানে সঠিকভাবে করা হয়নি। তারপরে মাইকোপ্লাজমা ও ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের ঘটনগত শারীরবৃত্তীয়ভাবে পৃথক হওয়ার সত্ত্বেও একসাথে রাখা হয়েছে। বিভিন্ন রকমের সুবিধা যেমন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের অসুবিধাটাও আছে। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যে কী কী জানলাম, মোটামুটি দ্বিপদ নামকরণ, তার গুরুত্ব, তার শ্রেণীবিন্যাস, সেগুলি জানলাম। নেক্সট ক্লাসে পরের টপিক নিয়ে আলোচনা করা হবে।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর বিজ্ঞান। পড়ালেন শিক্ষক শ্রী রাজদীপ রায়।
2: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার।

0: শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আকাশবাণী কৈলাসহর কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন, প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এ সপ্তাহের ভয়েজমির অনুষ্ঠান গীত বাহার। তাহলে চলুন দেখে নিই আজকে প্রথমে কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, গীত বাহার থেকে বলছি। নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: আচ্ছা,
1: কেমন আছেন দাদা?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে গীত বাহারে প্রথম কলার হয়ে আমাকে খুব ভালো লাগছে। তো আজকে 13 অক্টোবর, আর এই 13 অক্টোবর 1987 সালে আমাদের বিখ্যাত হিন্দি হোক বাংলা হোক সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী কিশোর কুমার, উনি আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি গান শুনতে চাই। ছবির নাম হলো কালাকার, আর গানের কবি হলো নীলে নীলে আম্বার পে চাঁদ যাবো। আরে
0: আচ্ছা,
1: হ্যাঁ, সেই গানটা আমাকে শুনিয়ে দেবেন। আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাসহর যারা বিভিন্ন মাধ্যমে শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন। আর ভালো থাকবেন দাদা, নমস্কার, শুভরাত্রি।
0: ঠিক আছে, শুভরাত্রি, আপনিও ভালো থাকুন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
0: আসলে ফোনটা লেগে গেলে মনটা কি বলবো, একদম খুশিতে ভরে যায়।
1: আচ্ছা।
0: আর কন্টিনিউ চেষ্টা করার পর যখন ফোনটা লাগে না, মানে কি বলবো, মানে বুঝাতে পারছি না আমি, মনটা এত খারাপ হয়ে যায়। যারা লাইভ ফোনিং এ অংশগ্রহণ করেন উনারাই বুঝবেন, অন্য কেউ বুঝবেন না এই ব্যাপারটা। ফোনটা না লাগলে একটা যন্ত্রণা হয়, লাগাতে পারলাম না লাগাতে পারলাম না। যাই হোক, আমার ফোনটা লেগে গেছে, খুব ভালো লাগছে। আর আজকে আমি শুনতে চাই একখানা বিখ্যাত হিন্দি ছবির গান, 1981 রিলিজ হয়েছিল, ছবির নাম ক্রুধি, আর গানটা হচ্ছে চল চামেলি বাগ মে। গানটি গেয়েছেন মহান শিল্পী লতাজি, আর ওনার সঙ্গে রয়েছেন সুরেশ ওয়াটকারজি, আর গানটির রূপ দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার আনন্দ বক্সিজি। আর সুরের জাদুকর লক্ষ্মীকান্ত প্যারিলালজি অলঙ্কার দিয়ে সাজিয়েছেন, সুর দিয়ে। আর এই গানটা শুনবো আপনাকে নিয়ে রয়েছেন প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জওহরলাল বর্মন মহাশয়, অবিনাশ তেলি, দুটি ফোন, আর আমার সহধর্মিনী সঙ্গীতা দেবনাথ। আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনুন।
1: ঠিক আছে,
0: ভালো থাকবেন, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার দেবেন।
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিবেণী জেলা থেকে। আর আজকে আমাকে দিনভর অনুষ্ঠানে একটি গান শুনিয়ে দেবেন, আপনার পছন্দ মতো একটি গান শুনিয়ে দেবেন। আর অনুষ্ঠান শুনছি, ভালোই লাগছে। আর এখন তো আমাদের শুরু হয়ে গেল দিনভর, তাই এখন আমরা দেবীর গানও শুনবো, শুনে চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি, শরীর যাতে আমাদের সবার সুস্থ থাকে, সেই কামনা আমি করছি।
0: আচ্ছা
1: ঠিক আছে, এইটুকু বললাম।
0: ঠিক আছে,
1: যারা শুনবেন সবাইকে নিয়ে গান শুনবো, আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, সেতুবাবতাচার্য।
0: আচ্ছা,
1: কেমন আছেন?
0: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ, এই ভালো আছি।
0: আচ্ছা,
1: আজকে গানটি শুনবো, পুরানো সেই দিনের কথা বলবে কি রে আয়, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়।
0: আচ্ছা,
1: এই গানটি শুনবো।
0: ঠিক আছে,
1: যাদের নিয়ে শুনবো,
0: হ্যাঁ,
1: নামটা বলি। অনুপবর্তী, প্রেমজিৎ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, আমার লেখা ভট্টাচার্য, লোকেন্দ্র বর্মা, সুমন মোহারি, বিশ্বজিৎ পাল, সজল মালাকা, কার্তিক মালাকা, দেবজিৎ দাস, সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা, ঠিক আছে,
1: শুনবেনি।

0: হ্যালো,
1: হ্যালো বলুন।
0: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
1: আচ্ছা,
0: আর ছবি গান, ছবি আন্দোলন আর গান কুমার শানু আর কয়াকবি কিতনে দিনো কে বাদ মিলেও।
1: আচ্ছা ঠিক আছে, এই গানটি শোনাবো আপনাকে।
0: জি জি, ধন্যবাদ।
1: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।

0: নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার।
0: হুম
1: শুভ সন্ধ্যা। আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা,
1: আর অবশ্যই ভালো আছেন?
0: হ্যাঁ, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
1: হ্যাঁ, ভালো থাকতেই হবে, কারণ সামনে দুর্গা পুজো, তো একেবারে তার ফুর্তি করতে হবে, যেতে হবে, খেতে হবে সবাইকে নিয়ে, তাই না? তো ভালো তো থাকতেই হবে। যাই হোক, আজকে একটা গান শুনতে চাই, ছবিটার নাম হলো মিস্টার আশিক, আর গানটা হলো এরকম, মেরা চাঁদ মুঝে। ও, একেবারে ভুলে গেছিলাম, আমার ছোট ভাই আরেকজন দেবজিৎ দাস। যাই হোক, সব বলা বলি শেষ করে এটুকু শুধু বলি যে সবার জীবন মঙ্গলময় হোক, আলোকিত হোক, দুর্গা দুর্গতি নাশিনী সবার দুঃখ দূর করুন করুক। যাই হোক, ভালো থাকুন, ভালো রাখুন।

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন গজল শুনবেন।

আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন গজল শুনবেন।

শিল্পী সঞ্চয়িতা পাল, মিউজিক উস্তাদ সাবির খান।

এতক্ষণ সঞ্চয়িতা পালের কণ্ঠে গজল শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ সাবরি খান।

0: অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় সংবাদের।
1: সুরিতা সাহা, বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যারাগুয়ের বিশ্ব স্কেট গেমসে পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সহমতে পৌঁছেছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। উভয় নেতাই তাঁদের মধ্যে আলোচনা আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদি বলেন, ভারত ও কানাডা এক স্থিতিশীল সমৃদ্ধ বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। এই গোষ্ঠীর মূল লক্ষ্য বঙ্গোপসাগর সংলগ্ন ও পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তিনি দিনমজুরের সন্তান, সমাজের তৃণমূল স্তর থেকে তিনি কাজ করবেন। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন।
2: Wrote a letter to Honorable Prime Minister Sri Narendra Modi ji that I want to go to Tamil Nadu, I want to strengthen my party to Tamil Nadu and also I want to prepare the ground for 2029 elections for Tamil Nadu. 2 days before our Honorable Prime Minister came Tamil Nadu, I saw that people's enthusiasm and people's love and affection towards our Honorable Prime Minister. So I thought I want to go more work, strengthen our party there.
1: ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিয়াধে ভারতীয়

দূতাবাস সৌদি আরবে বসবাসকারী দেশের নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, দেশের নাগরিকদের সহায়তার জন্য খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার কিংবা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। জরুরি পরিস্থিতিতে যাঁরা সৌদি আরব ছাড়তে চান তাঁরা প্রতিবেশী উপসাগরীয় দেশ বিশেষত কাতার ও বাহরাইনের বিমানবন্দর থেকে বিমান ধরতে পারেন, তবে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় নাগরিকদের ভিসা ও অভিবাসন সংক্রান্ত প্রতারণামূলক সংস্থাগুলি সম্পর্কে সতর্ক করেছে আবুধাবির ভারতীয় দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরশাহীর ভারতীয় কনসুলেট জেনারেল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে UPI MDR চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে UPI এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট UPI লেনদেনের ওপর MDR কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পূজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক আজ দিনের শেষে 1.5% বেশি বৃদ্ধি পেয়েছে। সেন্সেক্স 1109 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 73,034 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি বেড়ে হয়েছে 22,722 পয়েন্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে মেতেছে মানুষ। এদিকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপূজায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওই দিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্যে যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার চেষ্টায় আজ তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে আজ সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন তিনি, সে সময় এক তরুণী বাড়ির বাইরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর ছুরি নিয়ে চড়া হয়, তার শাড়ি ধরে টান দেওয়া হয় বলে অভিযোগ। সাংসদ দোলা সেনের অভিযোগ, তন্নিষ্ঠা সাহা নামে ওই তরুণী নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতার ভাগ্নী বলে পরিচয় দেয়। সে মাদকাসক্ত ছিল বলেও দাবি। ঘটনার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গালিগালাজও করেন বলে অভিযোগ, পরে তাকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাই কমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধিদল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। বুলগেরিয়ার উপকূলের কাছে কৃষ্ণসাগরে এক ড্রোন হামলায় 2টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাহাজ ডুবে গেছে বলে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমান রাদেভ জানিয়েছেন। দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে রাদেভ বলেছেন, রিয়ালা শহর থেকে 18 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজ ড্রোন আক্রমণের শিকার হয়। প্যারাগুয়ের আসুনসিয়নে আয়োজিত বিশ্ব স্কেট গেমস 2026-এ পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। তামিলনাড়ুর 23 বছর বয়সী স্পিড স্কেটার 40.856 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। উল্লেখ্য, গত বছর বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে তিনি 500 মিটারে ব্রোঞ্জ এবং 1000 মিটার ও ম্যারাথনে সোনা জিতেছিলেন। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 এর ম্যাচে ইস্টবেঙ্গল 2-3 গোলে ইরাকের ক্লাব আল সোরতার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়ে ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 2টি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা

0: জানিয়েছেন। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

গীত। সকাল 8টায় প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১১টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন। 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 ককগুরুক সঙ্গীত। 2টোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3টে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান। 6টায় ঘর গৃহস্থের আসর। 7টায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১৭:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরেই ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 বাংলা কথিকা। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 লোকগীতি। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 নজরুলগীতি। 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর আমাদের স্টুডিওর করিতে এখন সময় 10:34 হয়ে 5 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। শুভরাত্রি। জয় হিন্দ।